শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, 2:15-এর লোকগীতি, 3টেতে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ শুনবেন, 3:05-এ রয়েছে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান, 6টায় ঘর গৃহস্থির আসর, 7টায় কব্যরূপ অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে দিল্লি করে শোনানো হবে, 7:35-এ কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55-এ আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 8:05-এ শুনবেন পড়াশোনা, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ রাত 8:30, 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, 9:15 আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন দেশাত্মবোধক গান, বিশ্ব সংবাদ 10:20 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলা সফর শুরু করছি। সুপ্রভাত। দেশ জুড়ে বেশ লক্ষাধিক শিক্ষকের চাকরি চরম অনিশ্চয়তার মুখে। কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভে দিল্লি উত্তাল। সাত দিনের মধ্যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার হুঁশিয়ারি। বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষ মুখ্য সচেতকের। অধিকার দায়ের লক্ষ্যে আন্দোলনের বার্তা মানিকের। টেন্ডার ছাড়াই হাসপাতালে 33 লক্ষ টাকার সরঞ্জাম ক্রয় কুমারঘাটে। বিশ্ব পরিবেশ রক্ষায় জার্নালিস্ট ইউনিয়ন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।

চুরিলামে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ বৃদ্ধার। নিরাপত্তা জোরদারে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান সীমান্তে। জেলা হাসপাতালে ঝটিকা সফরে স্বাস্থ্য সচিব কিরণ গিত্য। সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে টেকনিক ভিত্তিক পরিষেবা চালু হচ্ছে। কদমতলা ব্লকের 19টি পঞ্চায়েতে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়। ঊনকোটি জেলা হাসপাতালে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এক শিশুকন্যার নতুন জীবন লাভ করে। পঞ্চায়েত ব্যবস্থায় অভাবনীয় সাফল্য পাচ্ছে রাজ্য মুখ্যমন্ত্রী। প্রথম দিনই আফগানিস্তানের বিরুদ্ধে চালকের আসনে ভারত। ফুটবলের মানোন্নয়নের একগুচ্ছ ঐতিহাসিক সিদ্ধান্ত।

টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়ক শ্রেয়স দেশের হয়ে অভিষেকে সচিনের রেকর্ড ভাঙতে চলছে বৈভব। বৈভব নিজেই নিজেকে বেছে নিয়েছে সূর্য বংশীতে মুক্ত মুগ্ধ আগরকাট।

প্রজন্মকে রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক ডিওয়াইএফ এর 20তম কৈলাসহর বিভাগীয় সম্মেলনে।

ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্টের সিস্টেম আমূল বদলাবে ত্রিপুরা বাংলা বাণিজ্য। অমিত শাহ। পশ্চিমবঙ্গে অপিজিপির নয়া স্লোগান আন্ডাকি ফান্ডা। যুব মোর্চার সাথে বৈঠকে নয়া সভাপতির অভিষেক। নাগিছড়ায় আধুনিক পরিষেবার মাধ্যমে কৃষকদের পাশে কিষাণ হেল্পলাইন রতন। তেলেমোড়া হাসপাতালে বেহাল দশা কল্যাণী জিতেন্দ্র তর্জাতুঙ্গি। বাড়ল ডোমেস্টিক সিলিন্ডারের দাম, মধ্যবিত্তের হেঁসেলে যেন আগ্নেয়গিরি। থমকে আছে এডিসির কাজকর্ম, বঞ্চিত হচ্ছে জনজাতিরা। আসি জুনের দাঙ্গা, যে ক্ষেত চার দশকেও শুকায়নি। বই খাতার বদলে মাথায় ইট, কাঁধে সিমেন্টের বস্তা। পুলিশের তৎপরতায় সীমান্ত দিয়ে পাচার কালে উদ্ধার চারটি গরু। সংবাদ প্রকাশে পাঁচ মাসের পর অবশেষে ভাগ্যের চাকা ঘুরছে চাকরি প্রার্থীদের দাবদাহে। পথচারীদের পাশে নম্রতেশ্বর শিবলিঙ্গ, বীর হনুমান মন্দির ট্রাস্ট। খোয়াইয়ে SFI এর উদ্যোগে 83 জন কৃতিকে সংবর্ধনা দেওয়া হয়। কর্মচারী সংঘের নলছড় ইউনিটের উদ্যোগে রক্তদান শিবিরে সাড়া পড়েছে। খবরের জেরে নির্বাচনী এলাকা পরিদর্শনে বিকাশ। মাইছড়া স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য পরিষেবা তলানিতি। খোয়াই থেকে চারটি গরু নিয়ে গেল বাংলাদেশি চুট। বিরল শৈল্পিক প্রতিভার অধিকারী দশম শ্রেণীর এক ছাত্র কমলপুরে, মধ্যবিত্ত পরিবারের। চারবাগ নাট্য সংস্থায় শিশু নাট্য কর্মশালা শুরু হয়েছে। মডার্নকে হারিয়ে দিল মৌচাক, বিদ্যাসাগরের পরাস্ত ফ্রান্স। বিশ্বজয়ের লক্ষ্যেই ব্রাজিলের লক্ষ্য। দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পেতে চলেছে লীগের ভারত। অনায়াসে জয় এগিয়ে চলল, আগরতলা হার মানল প্রগতি। SJFI এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। রামনগরে তীব্র পানীয় জল সংকট, ক্ষোভে ফুসছেন বাসিন্দারা। বিশ্বজিতের গাফিলতিতে গোমতী পুলিশ দপ্তরে 850 পুলিশ কর্মী রেশন বঞ্চিত। 25টি মোবাইল স্বর্ণালঙ্কার উদ্ধার করে সাফল্যের ধাক ঢোল পেটাল পুলিশ। সরকারি জমি বিক্রির অভিযোগ নিয়ে মহারাজগঞ্জ বাজারে ক্ষোভ সৃষ্টি হয়। আমতলী বাইপাস যেন গবাদি পশুর

পাচারের সেফ জোন। আবহাওয়া, আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সুপ্রভাত অনুষ্ঠানে এখানেই শেষ করছি। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসূত্র।

শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, শিল্পী ছিলেন অমর পাল। আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং কক বড়ক সংবাদ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। নতুন দিল্লিতে আজ এই মর্মে এটি মৌ স্বাক্ষরিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, চণ্ডীগড়ে কমলেদ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA-র ইন্ডিয়ান রিজিয়নের তিন দিনের জোন টু সম্মেলনের উদ্বোধন করবেন। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার 27টি আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। রোলাঁ গারোসে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেফ ইতালির ফ্লাভিও কবুলিকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। এটি বিশ্বের বৃহত্তম সরকারি অর্থে পরিচালিত স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। পশ্চিমবঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আজ ন্যাশনাল হেলথ অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হবে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী JP Nadda এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হবে। দেশের সকল নাগরিকের জন্য ন্যায়সঙ্গত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যাত্রায় এই ঘটনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়নের ফলে এই রাজ্যের নাগরিকেরা চিকিৎসা ব্যবস্থায় আর্থিক সুরক্ষা পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগী পরিবারগুলি প্রতি বছর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পেয়ে থাকেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই ইন্টিমেশন স্লিপ কোনোভাবেই অ্যাডমিট কার্ডের সমতুল নয়। পরীক্ষার্থীরা যাতে আগেভাগে পরীক্ষা কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে পারেন সেজন্যই এই স্লিপের ব্যবস্থা। আগামী 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5 পর্যন্ত নিট UG পরীক্ষা নেওয়া হবে। গত 3 মে দেশজুড়ে এই পরীক্ষা নেওয়া হলেও প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগের ভিত্তিতে তা বাতিল করতে হয়। CBI এই ঘটনার তদন্ত করছে। বিভিন্ন রাজ্যে 27টি রাজ্যসভা আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। আগামীকাল মনোনয়নপত্র পরীক্ষা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন, আগামী 18 জুন ভোট গ্রহণ করার কথা রয়েছে। উল্লেখ্য, গত 1 জুন বিজ্ঞপ্তি জারি করে কমিশন, ওই দিন থেকে শুরু হয় মনোনয়নপত্র। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA ইন্ডিয়া রিজিয়নের 3 দিনের জোন 2 সম্মেলনের উদ্বোধন করবেন। হরিয়ানা বিধানসভা এই সম্মেলনের আয়োজন করছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, হরিয়ানা বিধানসভার অধ্যক্ষ হরবিন্দর কল্যাণ, সারা দেশের 15টি বিধানসভার প্রিসাইডিং এবং ডেপুটি প্রিসাইডিং অফিসারের পাশাপাশি বিভিন্ন বিধায়কেরাও উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে প্রায় 4,800 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন। ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার লক্ষ্যে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় 566 কিলোমিটারের মধ্যে প্রায় 100 কিলোমিটার জমি ইতিমধ্যেই BSF-কে হস্তান্তর করেছে তার সরকার। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে জনগণনার কাজ শুরু করেনি, BJP সরকার এই প্রক্রিয়া শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে BSF ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত 5 বছরের জমি রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দিয়েছেন।
1: स्मार्ट फेंसिंग का कंसेप्ट और चतुष्कोणीय सुरक्षा ग्रिड का कंसेप्ट, ये आने वाले दिनों में सीमा की सुरक्षा करने वाले हर CAPF का, चाहे ITBP हो, चाहे SSB हो, चाहे असम राइफल हो, चाहे BSF, उसका कार्य संस्कृति बने, इसके लिए हमने शुरुआत की है।
0: ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু আগমনের কারণে বর্ষা শুরু হওয়ায় দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হবে, তবে বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের মতন পরিস্থিতি অব্যাহত থাকবে। কর্ণাটকের উপকূল অঞ্চলে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী

0: কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কেরালা, মাহি, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরির কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, পশ্চিম রাজস্থানের কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের পূবে তাকাও নীতির অন্যতম প্রধান স্তম্ভ হল ইন্দোনেশিয়া। নতুন দিল্লিতে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার সময় এই বিষয়টি উঠে আসে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গভীর সভ্যতার বন্ধনের উপর ভিত্তি করে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্ব উভয় ক্ষেত্রেই ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। গতকাল দুই মন্ত্রী যৌথভাবে অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশন বৈঠকে সভাপতিত্ব করেন। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী দুই নেতা ভারত ইন্দোনেশিয়ার সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকগুলো পর্যালোচনা করেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে যে 2025 জানুয়ারি মাসে ভারতে সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ারান্তো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে হওয়া আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন গতি এনে দিয়েছে। ইরান 8 এপ্রিল যুদ্ধবিরতির পর এই প্রথমবার ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানে এই পদক্ষেপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাল্টা কোনো হামলা না চালানোর পরামর্শ দেবেন। তিনি চান ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে পুনরায় আলোচনায় বসুক। এর আগে ইসরায়েল ইরানের উপর যে হামলাগুলি চালিয়েছে সে বিষয়ে ওয়াশিংটন অবগত ছিল না বলেও ট্রাম্প জানিয়েছেন। আমেরিকাকে আড়াল করে ইরানের উপর আক্রমণ করায় ইসরায়েলের উপর অসন্তোষ প্রকাশ করেন তিনি।
1: If we make a deal, that now we're friendly, we'll all go together, it'll be our equipment, we'll take it out and destroy it, whether it's on site or whether we take it off site. Well, that will require we will have a deal, we'll be friendly. In other words, we will have made a deal and we will be at peace and we will go with them or without them, but we won't have people shooting at us, okay? Now, if we don't make a deal, then we're going to take them out militarily very harshly.
0: উল্লেখ, বেইরুটের দাহিয়ে এলাকায় হিজবুল্লাহ সদর দপ্তরে গতকাল ইসরায়েল হামলা চালানোর পর নতুন করে উত্তেজনা ছড়ায়। জবাবে ইরানের রেভলিউশনারি গার্ডস নাজারেথের কাছে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাটি লক্ষ্য করে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান সে দেশের পশ্চিমাঞ্চলে

0: then we're going to take them out militarily very harshly.
1: উল্লেখ্য, বেইরুটে দাহিয়ে এলাকায় হিজবুল্লাহ সদর দপ্তরে গতকাল ইসরায়েল হামলা চালানোর পর নতুন করে উত্তেজনা ছড়ায়। জবাবে ইরানের রেভলিউশনারি গার্ডস নাজারেথের কাছে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাটি লক্ষ্য করে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান সেদেশের পশ্চিমাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দেয়। ইরাকের অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 72 ঘন্টার জন্য সেদেশের আকাশসীমা বন্ধ থাকবে। অন্যদিকে সিরিয়া সাময়িকভাবে 12 ঘন্টার জন্য তাদের দক্ষিণাঞ্চলে আকাশসীমাও বন্ধ রেখেছে। আর্মেনিয়ায় সংসদীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ভোটকেন্দ্রে ব্যালট গণনার কাজ চলছে। সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রায় 110টি ভোটকেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী 2000-এরও বেশি ভোটকেন্দ্রে 19,654 জন নাগরিক ভোটে অংশ নিয়েছেন। মোট ভোটারের সংখ্যা ছিল 24,80,000-এরও বেশি। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি প্রায় 57% ভোট পেয়ে এগিয়ে রয়েছে। 21% ভোট নিয়ে রাশিয়া পন্থী স্ট্রং আর্মেনিয়া জোটি দ্বিতীয় স্থানে রয়েছে এবং এরপরই প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট কোচ ইয়ানের নেতৃত্বাধীন আর্মেনিয়া অ্যালায়েন্স, এরা পেয়েছে 8% ভোট। ভুটানে গত রাতে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের তীব্রতা ছিল 5.8। রোলা গারোতে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভ ইতালির ফ্লাভিও কোবোলিকে 5 সেটের লড়াইয়ে হারিয়ে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম জয় করেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকা জেরেভ 4 ঘন্টা 20 মিনিটে রুদ্ধশ্বাস ম্যাচে 6-1, 4-6, 6-4, 6-7, 6-1 সেটে জয়লাভ করেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। নতুন দিল্লিতে আজ এই মর্মে এটি মৌ স্বাক্ষরিত হবে। বিভিন্ন রাজ্যে রাজ্যসভার 27টি আসনে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। খবর শেষ হল, এরপরই শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সারা দেশের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরা সীমান্তে স্বরাষ্ট্রমন্ত্রকের সিসিটিভি মডেল চালু করা হবে। পাশাপাশি বিএসএফ এর সমস্ত ক্যামেরা আধুনিকীকরণ করে জেলা প্রশাসনের সঙ্গে সংযুক্ত করা হবে। সম্প্রতি আগরতলায় বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা জানান। তিনি রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, ভবন নির্মাণ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের উপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন। তিনি সীমান্ত এলাকায় গত 5 বছরের জমির রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দেন। তিনি বলেন, সীমান্তে মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে ঘন ঘন অভিযান চালাতে হবে এবং মাদক পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্ত জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলির দায়িত্ব। সেই পরিপ্রেক্ষিতে কালেক্টর এবং জিএসটি কর্মকর্তাদের প্রশিক্ষণের নির্দেশ দেন। মাদক ও আগ্নেয়াস্ত্র মোকাবিলায় সীমান্ত এলাকার এই শিবিরগুলিতে স্থানীয় পুলিশ এবং বিএসএফ কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনি নির্দেশ দেন। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র আন্তর্জাতিক সীমান্তে সর্বোচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন ও সুরক্ষার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় সাধনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি চলতি মাসের 21 তারিখের নিট ইউজি 2026 পূর্ণ পরীক্ষার জন্য পরীক্ষার সহজ সংক্রান্ত বিজ্ঞপ্তি স্লিপ প্রকাশ করেছে। সংস্থার জারি করা বিজ্ঞপ্তি অনুসারে পূর্ণ পরীক্ষাটি দেশের 551টি শহর, বিদেশের 14টি শহরে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত লিখিতভাবে নেওয়া হবে। এনটিএ স্পষ্ট করেছে, পরীক্ষার শহর সংক্রান্ত বিজ্ঞপ্তি স্লিপটি প্রবেশপত্র নয় এবং তা শুধুমাত্র পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র কোন শহরে অবস্থিত সে সম্পর্কে জানানোর জন্য জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা এবং প্রবেশপত্র প্রকাশ সংক্রান্ত সর্বশেষ ঘোষণার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপডেট থাকার জন্য অনুরোধ করেছে এনটিএ। আগামী শিক্ষাবর্ষে রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে স্নাতক স্তরের ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা আরও 2 দিন বাড়ানো হয়েছে। উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা জানিয়েছেন, আগামীকাল রাত 12 পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হবে। অধিকর্তা গতকাল বলেন, নিয়ম পদ্ধতির কোনো পরিবর্তন হয়নি, ভুল ত্রুটি সংশোধনের জন্য 10 ও 11 জুন সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাকি প্রক্রিয়া আগের মতোই রয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। অবৈধ অনুপ্রবেশ রোধে ত্রিপুরা পুলিশ রাজ্যের সমস্ত জেলায় স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। সংবেদনশীল এলাকাগুলিতে নিয়মিত তল্লাশি অভিযান চলছে।

অনুপ্রবেশকারী ও দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রিপুরা পুলিশের গত বছরে মাত্র 37 জন বাংলাদেশি নাগরিক, 29 জন রোহিঙ্গা, আরও কয়েকজন অন্যান্য দেশের নাগরিক এবং 161 জন দালালকে গ্রেপ্তার করেছে। তাছাড়া 628 জন অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক সংস্থা ছন্দনীরের উদ্যোগে নজরুল জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে গতকাল থেকে দুদিনের নজরুল গীতির উপর কর্মশালা শুরু হয়েছে। আগরতলা প্রেসক্লাব এই কর্মশালার পরিচালনায় রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। আজ কর্মশালার শেষ দিন, পরে সন্ধ্যায় রবীন্দ্র ভবনে রয়েছে নজরুল ইসলাম কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পাশাপাশি শিল্পী রাঘব চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। আগামী 14 জুন বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ নলছর শাখার উদ্যোগে গতকাল নলছর 0.8 কমিউনিটি হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। শিবিরে মোট 56 জন স্বেচ্ছায় রক্তদান করেন। যুব ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় কৈলাসহরের জেলা স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে গতকাল বিশ্ব সাইকেল দিবস উদযাপন ও সানডেজ অন সাইকেল র্যালির সূচনা করেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী শ্রী রায় বিশ্ব সাইকেল দিবস উদযাপনের তাৎপর্য বিস্তারিত উল্লেখ করেন। বাইসাইকেল র্যালিটি কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের উদ্যোগে গতকাল এক বসে আঙ্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগরতলার সায়েন্স সিটিতে আয়োজিত এই প্রতিযোগিতায় 3টি বিভাগে বিভিন্ন বিদ্যালয়ে 415 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল 4টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় বিদ্যাসাগর ক্রিকেট কোচিং সেন্টার 90 রানে ইউনাইটেড ফ্রেন্ডসকে, এমবিবি স্টেডিয়ামে এগিয়ে ছিল অসংখ্য 10 উইকেটে রামনগর স্পোর্টিং ক্লাবকে, তালতলা মাঠে আগরতলা কোচিং সেন্টার 7 উইকেটে প্রগতি প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে মৌচাক ক্লাব 133 রানে মডার্ন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। রাজ্যে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। আগরতলা আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গতকালই নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের সমগ্র রাজ্যে এবং আসাম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার কিছু অংশে প্রবেশ করেছে। উল্লেখ হয়ে বছর মৌসুমী বায়ু নির্ধারিত তারিখের 2 দিন পরে রাজ্যে প্রবেশ করল। এদিকে আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা, খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস, সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বাণী দেববর্মা। কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাখা হাকত নিবির সিং ত্রিপুরা অনপুইলা আরি আমচাইয়া স্বরাষ্ট্র কক জংলাইনকনি সিসিটিভি মডেল জলখ্লাই জাগানো অবনী লগি বিএসএফ নি ব্যাপক ক্যামেরা তাই কতাল কুখলাই হাঙ্কর নাইকর সংবাই করিং জাগানো লাই থানাই ফাঁস হাল আগরতলা ও বিএসএফ নি ত্রিপুরা ফ্রন্টিয়ারিয়া ফাংহাবানগ সংসাজাক পান্দা ব কক শাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাস্তে নি হায়ুং আরি আমচাইয়া রাং পুইসাই আফার লাইমানি নক তাংমানি তাই থাই পাই খলাইমা শাখা মকল কাইনা বাগি দাগি খা ও তালনি থানাই সালবাও আগরতলা ও বিএসএফ নি ত্রিপুরা ফ্রন্টিয়ার টাংনক কতর সংসাজাক পান্দা ব ও দাগিমুং রেখা স্বরাষ্ট্রমন্ত্রী আরি আমচাইয় থানাই বিশিকবাও থাইনি রেকর্ড আমজগনা নিব দাগি খা পান্দাও ব শাখা আরি আমচাইয় ফেক রাখনাই মানি তাই ইয়াক তাল এয়াং ইয়াং খলাইমানো কেবেঙ্গি উরাম উরাম রুতুকনা নাঙানো তাই ফেক জাকনাই মানেই ফাল্লাই রকন কেবেঙ্গি করাগিয়াপ্রি রমনা নাঙানো স্বরাষ্ট্রমন্ত্রী তাই বসাখা আরে নি হাঙ্কর রগ রাংনি থিতি খ্লাইনানি পজা হাস্তে রকনি আবন রগি কালেক্টর তাই জিএসটি তাংফাং রকন ফুরংনানি দাগিখা ফেক জাকনাই মানে তাই ইয়াক তাল কাসুথানি আরি আমচাইনি লুকু রগ্ন ফুরংনা বাগে শিবির সংসানা নাঙানো তাই অ শিবির রগ আমচাইনি পুলিশ তাই বিএসএফ রক্ন মানজাকনা নাঙানো পান্দা ও স্বরাষ্ট্রমন্ত্রী খুরজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী তৈফাংবাই হায়ুং আরি ও করাক নাইমথাং থিতি খ্লাইনানি তাই আরি আমসাইনি হামক্রাইতাই নাইমথাংনি বাগে কেন্দ্র তাই হাস্তেনি মথারকনি বিশিং থানচাকে সামং তাংনানি কগ্রজাক কেন্দ্র হাক ফাং হাকতর ডিজিটাল শাখাম বেখরেপ কাইসা স্নাম তিসানা বাগে কগ্রজাক শাখাম তাই নুকুং হামক্রাই মন্ত্রী ইয়াকচু অনুপ্রিয়া পাটেল মিয়া আকাশবাণী নিয়ে আতঙ্কায় মালাই ফ্রু অকক শাখা বতাইব শাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ভারত চুকুচি রেজাক নিব গবাং বাইথাং শাক বাইথাংনি আয়ুষ্মান ভারত হেলথ একাউন্ট এবার

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত যথা

ক্রমে সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন আধুনিক গান। প্রথম শিল্পী সুমিত্রা রায়।

0: সুমিত্রা রায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান।
1: কেশ কুমার বাল,

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবারও একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের পছন্দের গান শোনার জন্য এবং আমার সঙ্গে কথা বলার জন্য। নিশ্চয়ই আমিও একান্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। তাহলে চলুন শুরু করা যাক বাংলা গানের শ্রোতা বন্ধুদের অনুরোধের আসর, সুরের ভেলা।

0: দেখা যাক কে রয়েছেন আমাদের সঙ্গে আজকের প্রথম শ্রোতা বন্ধু। নমস্কার
1: নমস্কার দিদি ভাই।
0: সুরের ভেলা।
1: হ্যাঁ সুরের বলা, নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ বুলটি দি,
1: ওহ
0: বলুন কেমন আছেন?
1: হ্যাঁ দিদি ভাই, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ গো ভালো আছি, বলুন কি শোনাবো আজ?
1: হ্যাঁ দিদি ভাই, আমি আজকে একটা গান শুনবো, ছবির নাম মাদার,
0: আচ্ছা
1: প্রথম যদি তুতা পাখি।
0: হতাম যদি তোতা পাখি তোমায় গান শোনাতাম।
1: ওহ অনেকদিন হয়েছে দিদি ভাই।

0: কথা শুনছে না?
1: খুব সুন্দর একখানি গান।
0: হবে দিদি ভাই,
1: আমি দেখছি। আর আম কাঁঠাল কেমন খাওয়া হলো?
0: আম কাঁঠাল তো আমার বাড়িতে ভীষণ আছে দিদি ভাই, আপনি এসে খেয়ে যাইয়েন।
1: আচ্ছা, আমি বলার পরে।
0: কাঁঠাল ভীষণ ভালো দিদি ভাই।
1: আচ্ছা, কাঁঠাল আমার বাড়িতেও আছে। ঠিক আছে, বুলটি দি, সবাইকে নিয়ে শুনুন, পছন্দের গান পাঠিয়ে দিচ্ছি।
0: হ্যাঁ নমস্কার দিদি ভাই, ভালো
1: নমস্কার।
0: থাকবেন।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো, নমস্কার।
0: কে বলছেন?
1: আমি বিলোনিয়া, উত্তর সারাসিনা থেকে বিশ্বজিৎ পাল।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
1: হ্যাঁ, নমস্কার ম্যাডাম। তো
0: নমস্কার
1: আমাকে
0: নমস্কার।
1: গান শুনিয়ে দেবেন, চাঁদ কেন আসে না আমার ঘরে।
0: বাহ, আচ্ছা, আপনার নামটা কি যেন বললেন?
1: বিশ্বজিৎ পাল, বিলোনিয়া, উত্তর সারাসিনা থেকে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ প্রথম ফোন করলেন না, কথা হয়েছে আপনার সঙ্গে আমার?
1: না, কথা আপনার সঙ্গে হয়েছে নি আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমি কৈলাসহরে অনেকবারে

0: কথা বলেছি।
1: আচ্ছা
0: তো
1: আচ্ছা
0: আপনাদের সাথে যোগাযোগ করতে পেরে অনেক ভালো লাগে।
1: আচ্ছা আচ্ছা
0: আর এই মুহূর্তে আমাদের দুই একজন শ্রোতা বন্ধুর নাম বলছি,
1: হ্যাঁ, আচ্ছা বিশ্বজিৎ
0: আসাম
1: ভাই,
0: থেকে
1: আপনি
0: শুনবেন
1: কি করেন?
0: অনুপ কুমার ভট্টাচার্যজি, সুতপা ভট্টাচার্যজি আর প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়।
1: আচ্ছা, আমি জিজ্ঞেস করছি আপনি কি করেন?
0: আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি
1: হ্যাঁ হ্যাঁ
0: টুকটাক
1: হ্যাঁ হ্যাঁ কথা হয়েছে আপনার
0: খেতে
1: সঙ্গে আমার,
0: হ্যাঁ
1: কথা
0: ক্ষেতিবাড়ি
1: হয়েছে।
0: কাজ করি,
1: হ্যাঁ হ্যাঁ
0: বাড়ির
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আশেপাশে টুকটাক কৃষি
1: আচ্ছা,
0: লাগাই
1: আমাদের
0: এগুলি।
1: আকাশবাণী কৈলাস শহরের সবগুলো অনুষ্ঠান শোনেন?
0: হ্যাঁ, বিবিধ ভারতী অনুষ্ঠান তো খুবই ভালো লাগে, আপনাদের
1: আচ্ছা,
0: রিলে করা হয়
1: হ্যাঁ, রিলে
0: সেগুলিও
1: অনুষ্ঠান
0: শুনি,
1: সেটা, হ্যাঁ
0: ভালোই
1: হ্যাঁ
0: লাগে।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার
0: নমস্কার,
1: জন্য পাঠিয়ে
0: ভালো
1: দিলাম
0: থাকবেন, শুভ দিন।
1: পছন্দের গান। নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যাঁ, নমস্তে দিদি।
0: নমস্কার লালুন ভাই।
1: না দিদি, আমি বাদল খটিয়াল
0: ও
1: বলছি,
0: আচ্ছা আচ্ছা,
1: পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
1: হ্যাঁ,
0: বলুন।
1: ধন্যবাদ দিদি।
0: অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে কথা বলার জন্য, আমাদের আকাশবাণী কৈলা শহরকে আরো অনেক অনেক বেশি সমৃদ্ধ করার জন্য।
1: হ্যাঁ দিদি, সেই রকম তো, ওই জন্যই আমরা এই পশ্চিমবঙ্গ থেকে অনেকেই ফোন করি
0: হ্যাঁ হ্যাঁ
1: আপনাদের
0: নিশ্চয়ই, হ্যাঁ
1: অনুষ্ঠান
0: হ্যাঁ
1: থেকে
0: হ্যাঁ
1: আরো এই করার জন্য,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: উন্নত করার জন্য।
0: নিশ্চয় নিশ্চয়।
1: আর দিদি, আমি গান শুনতে চাই, কালকূট ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে, মনেরও কলসি পরেরও ঘাটে।
0: আচ্ছা, আমি দেখছি আছে কিনা গানখানা। মনেরও কলসি
1: পরেরও ঘাটে, কালকূট ছবির গান।
0: আচ্ছা, আরো একটা বলুন
1: দিদি,
0: বাদল।
1: আর একটা যদি গান দিই
0: হ্যাঁ হ্যাঁ,
1: আপনাকে, সুরের ভুবনের ছবি থেকে, কোথায় রাখবো প্রেম বলো কোথায়, এই আশা ভোঁসলেরই গান।
0: কোথায়
1: কোথায় রাখবো প্রেম বলো কোথায়।
0: ঠিক আছে, এই গানখানা রয়েছে আমাদের কাছে। ঠিক আছে,
1: দিদি এটা
0: আমি
1: হবে,
0: হ্যাঁ
1: আর
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: এই
0: হবে।
1: মুহূর্তে যদি কিছু বন্ধুদের দিয়ে গানটা শুনবো,
0: হুম হুম হুম
1: সঙ্গীতা দেবনাথ আর কণিকা দেবনাথ,
0: হুম
1: আশুতোষ দেবনাথ আছে, তমোজিৎ চক্রবর্তী আছে, আমাদের দেবজিৎ দাস আছে, আর আমাদের পশ্চিমবঙ্গের আছে লালন ঘরামি, বিশ্বনাথ গায়েন,
0: ঠিক
1: সেই
0: আছে,
1: সঙ্গে দিদি আপনিও গানটা শুনবেন।
0: নিশ্চয় নিশ্চয়। তো সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের গান।
1: হ্যাঁ দিদি, ভালো থাকবেন এই গরমে, সুস্থ
0: আপনিও
1: থাকবেন।
0: খুব ভালো থাকবেন।
1: নমস্কার।
0: আমাদের এদিকে কিন্তু এমন গরম নেই,
1: না দিদি, এদিকে প্রচন্ড গরম,
0: আর
1: মাঝে মাঝে বৃষ্টি
0: বৃষ্টিও
1: হচ্ছে,
0: রয়েছে তো
1: কালকেই
0: সঙ্গে।
1: হলো,
0: হ্যাঁ
1: কিন্তু তারপরে এমন সকাল থেকে গরম শুরু হয়েছে, মানে টেকা দায় হয়ে যাচ্ছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘর থেকে বেশি বেরোবেন না।
1: হ্যাঁ দিদি, ঘরের মধ্যেই আছি আমি, ডিউটির মধ্যেই আছি
0: আচ্ছা
1: আমি,
0: আচ্ছা
1: তো এই
0: আচ্ছা
1: মোবাইল টাওয়ারের মেনটেন্যান্স ডিপার্টমেন্টে কাজ করি,
0: আচ্ছা,
1: সেই
0: বাহ,
1: কাজ করা অবস্থাতেই আপনাকে ফোন করছি,
0: খুব
1: অনুষ্ঠান
0: ভালো
1: শুনছি।
0: লাগলো, খুব ভালো লাগলো বাদল ভাই। তো পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান, শুনুন সবাই
1: ধন্যবাদ
0: কেড়ে।
1: দিদি, ধন্যবাদ।
0: নমস্কার।

0: নমস্কার, সুরীল
1: নমস্কার
0: ভেলা।
1: মাতাজি।
0: হ্যাঁ নমস্কার দাদা, নিরঞ্জন গোস্বামী আমাদের সঙ্গে রয়েছে।
1: কেমন আছো ভাই?
0: ভালো আছি, ভালো আছি দাদা, আপনি কেমন আছেন?
1: খুব ভালো আছি।
0: বাহ, শুনে ভালো লাগলো।
1: সবাইকে পেয়ে আরো
0: হ্যাঁ,
1: ভালো হয়ে গেলাম।
0: গত মানে লাস্ট যখন কথা হয়েছিল
1: তাদের
0: আপনি
1: সাথে
0: অসুস্থ ছিলেন।
1: অসুস্থ তো সবসময়, ওখানে বর্তমানে তো অসুস্থতার সময়ই,
0: না তবুও
1: শরীর তো
0: আজকে
1: সুস্থ
0: একটু,
1: হয়ই না।
0: না
1: তো এর
0: আজকে একটু
1: মধ্যে
0: ফ্রেশ লাগছে, আজকে ভয়েসটা ফ্রেশ লাগছে।
1: ফ্রেশ
0: হ্যাঁ,
1: কিটা ফ্রেশ হতে হয় কোনো কোনো সময়।
0: কিন্তু গত যখন
1: হ্যাঁ
0: লাস্ট কথা হয়েছিল তখন কিন্তু মানে ভয়েসটা একদম দুর্বল মনে হচ্ছিল আর কি। আজকে
1: দুর্বল
0: আজকে হ্যাঁ
1: সবল,
0: আজকে
1: দুর্বল
0: ভালো
1: হইলে
0: লাগছে,
1: অক্ষণে
0: আজকে
1: খারাপ অক্ষণে ভালো, এই অবস্থায় আছে।
0: আচ্ছা
1: হ্যাঁ,
0: ঠিক
1: আপনি
0: আছে।
1: কেমন আছেন বলেন।
0: হ্যাঁ ভালো আছি, ভালো আছি দাদা।
1: ও, তো আজকে শ্রাবণ মাস, আষাঢ় মাস, তো
0: আষাঢ় মাস ঢুকে
1: আষাঢ়
0: গেছে।
1: মাস শ্রাবণ, আষাঢ় আসছে, আষাঢ় তো আসছে না, এখনো আসবে,
0: আচ্ছা আচ্ছা,
1: আসতেছে না।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো এই সুবাদ একখানি গান অনেক দিন হয়ে শুনি না,
0: আষাঢ় শ্রাবণ মানে না
1: সেটা
0: তোমার?
1: হইলো

তোমাকে আমার

0: armone pure te. Ma che amore pure te.
1: নিশ্চয়ই নিশ্চয়ই, লতা মঙ্গেশকরের বিখ্যাত গান, বিখ্যাত গান, এবং আমারও খুব প্রিয় গান, এবং আমার মায়ের খুব প্রিয় গান, ছোটবেলায় শুনতাম। হ্যাঁ, ছোটবেলায় শুনতাম, মা গুনগুন, অনেক আগের পুরনো গান তো, মা গুনগুন করে ঘরে গাইতেন এই গানটা।
0: গানগুনা অনেক আগের, এবং আগে আগে এখানে অনেক দিন হয় শুনি না। আমার সাথে তো আমি বলি না, আর সবাই আছেন, আশুতোষ বাবু আছে, সঙ্গীতা মাতাজি আছে, তুলসী মাতাজি আছে, অবিনাশজি আছে, প্রেমজিৎ চক্রবর্তী আছেন, আরো অন্যান্য অন্যান্য সেতারা আছেন, আর আপনি তো অবশ্যই শুনলেন। আর ভালো থাকবেন সবাই,
1: নিশ্চয়ই আপনিও খুব ভালো থাকবেন।
0: তাদের প্রতি আমার সকল শ্রোতাদের প্রতি আমার অনুরাগ প্রেম রইল,
1: আশীর্বাদ করবেন দাদা। পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান, নমস্কার।
0: ঠিক আছে।

0: ভেলা, হ্যাঁ নমস্কার আশুতোষ ভাই।
1: তো আপনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
1: তো ট্রাই করছিলাম প্রথম থেকেই,
0: আচ্ছা
1: যাই হোক আমার পরিশ্রম সফল হয়ে গেল। তো
0: বলুন, আপনারা ভালো
1: দিদি
0: আছেন তো
1: আজকে,
0: সবাই?
1: হ্যাঁ বলেন দিদি।
0: বলছি আপনারা সবাই ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি দিদি, ভালো আছি।
0: ওয়েদারটাও মোটামুটি ভালোই, গরমও আছে বৃষ্টিও আছে।
1: আজকে হ্যাঁ
0: হ্যাঁ
1: আজকে মোটামুটি ভালো, কারণ সকালবেলা হালকা হালকা একটু বৃষ্টি হয়ে গেছে,
0: হ্যাঁ হ্যাঁ
1: সেজন্য আবহাওয়া একটু ঠান্ডা কিছুটা আর কি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আসলে দেখুন, প্রকৃতি কোথায় যাবে বলুন, বেশি বৃষ্টি, বৃষ্টি শুরু হলে আবার বেশি হয়ে যায়,
0: সেই তো
1: আর বৃষ্টি বন্ধ হয়ে গেলে আবার গরমটা বেশি পড়ে
0: বেশি
1: যায়।
0: পড়ে যায়, মানে মানে এখনকার গরম একদম মানে আনবিয়ারেবল, সহ্য করা যায় না একদম।
1: না একদম ঠিক, আর বৃষ্টি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না দিদি, কিন্তু বেশি হয়ে গেলে তো ক্ষতি হয়ে যায় না?
0: ক্ষতি হয়ে যায়, ক্ষতি সবকিছু অতিরিক্ত কোনো কিছুই ভালো না, যেটা বলে আর কি।
1: একদম, আপনার
0: হ্যাঁ হ্যাঁ
1: শাক সবজি নষ্ট হয়ে যাচ্ছে
0: হুম
1: বেশি
0: হুম হুম
1: বৃষ্টির কারণে।
0: আচ্ছা আচ্ছা
1: তো
0: আচ্ছা
1: এবছর বৃষ্টিটা কিন্তু দিদি অনেক আগে শুরু হয়ে গেছে অন্য
0: আগে শুরু
1: বছরের
0: হয়
1: তুলনায়।
0: রক্ষা আশুতোষ ভাই, না হলে গরমে যে কি হাল হতো
1: হুম
0: সে
1: হুম
0: আর মানে বলার ভাষা নেই, প্রচণ্ড গরম
1: অন্যান্য
0: কিন্তু।
1: বছর গেল 2-3 বছর কিন্তু বৃষ্টি দেখা গেল জ্যৈষ্ঠ মাসে শুরু হয়েছে,
0: হুম হুম এবার তো একদম চৈত্র মাস থেকে
1: মানুষ
0: শুরু হয়েছে।
1: বৃষ্টির অপেক্ষায়,
0: হ্যাঁ হ্যাঁ
1: আর
0: হ্যাঁ
1: হা হা করছিল,
0: একদম একদম
1: নদী নালা
0: হুম
1: পুকুর সব শুকিয়ে গেছিল,
0: ঠিক
1: কিন্তু
0: ঠিক
1: এবার একটু ব্যতিক্রম,
0: হুম হুম
1: এবার
0: হুম
1: ফাল্গুনের শেষ দিকেই শুরু হয়ে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর মানে রেগুলার ইন্টারভেলে হচ্ছে কিন্তু, মানে 2 দিন রৌদ্র দিলে তারপর একটু বৃষ্টি তারপর রৌদ্র, মানে খুব সুন্দরভাবে চলছে কিন্তু এই কয়েকটা মাস।
1: একদম একদম,
0: হ্যাঁ মানে বেশি গরম যখন লাগবে তখনই দেখা যাবে বৃষ্টি পড়ে গেল।
1: একদম ঠিক।
0: হ্যাঁ
1: তো দিদি আজকে একটা গান যদি শুনিয়ে দেন মনটা আরো আরো ভালো হয়ে যাবে।
0: দেখি বলুন তো কোন গান।
1: 1983-তে রিলিজ হয়েছিল আমার ভীষণ প্রিয় একখানা ছবি, ছবির গানগুলো দারুণ, মোহনার দিকে।
0: বাহ হ্যাঁ
1: আর আমার তো ভীষণ ভীষণ প্রিয় শিল্পীদের মধ্যে আশাজি, লতাজি,
0: আছে
1: তারপর তো আরো
0: গর্ণিতায়,
1: রয়েছে, তো আশাজির কণ্ঠে একটা গান শুনিয়ে দিন,
0: আছে গর্ণিতায়।
1: বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলি।
0: আচ্ছা এটা আরেকটা গান।
1: আর বাংলা সঙ্গীত জগতের বিশাল এক নাম স্বপন চক্রবর্তী, আসলে উনার সুরেরও মানে কি বলবো, একজন জাদুকর, আর উনার কলমের দারুণ ক্ষমতা, উনি নিজেই লিখেছেন গানটি
0: আচ্ছা
1: আর নিজেই সুর দিয়েছেন,
0: সুর দিয়েছে,
1: উনি কিন্তু আমাদের মধ্যে নেই, কিন্তু উনার গানের মাধ্যমে কিন্তু সবসময় উনাকে আমরা স্মরণ করছি। আর দিদি এই এই গানটি আপনাকে নিয়ে শুনবো, আর পশ্চিমবঙ্গ হাওড়া ডিস্ট্রিক্ট থেকে, বাদল খুটিয়াল ভাই,
0: লালন
1: প্রণজিৎ ভাই, জহর দাদা, আর আমার সহধর্মিনী সঙ্গীতা দেবনাথ, আর ছোট ভাই অবিনাশ।
0: অসংখ্য ধন্যবাদ আশুতোষ ভাই ফোন করার জন্য, সঙ্গে
1: ভালো
0: থাকুন,
1: থাকবেন দিদি,
0: পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান। নমস্কার।
1: নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা। হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো
1: নমস্কার।
0: জহরদা,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: একটু সাসপেন্স রাখছেন মনে হচ্ছে।
1: না, আমি সেটাই ভাবছিলাম, হয়তো আপনি দণ্ডে পড়ে যাবেন যে ফোনটা কে করছে।
0: হ্যাঁ,
1: না,
0: সেটাই তো,
1: সত্যি
0: সেটাই আমি
1: আপনি আপনি
0: ভাবছিলাম।
1: আসলে আমাদের সবারই মনটা ভালো হয়ে যায়।
0: আমি ভাবছিলাম কে এত, মানে একটু সাসপেন্স রেখে রেখে কথা বলতে চাইছেন, তো হ্যালো বলাতেই আমি চিনে ফেলেছি।
1: না আপনাকে না আপনাকে একটুখানি আমি পরীক্ষা করতে চেয়েছিলাম যে আপনি ধরতে পারছেন কি না সেটাই। দারুণ, কিন্তু আপনি আসলে আমাদের মনটা দারুণ ভালো লাগে
0: অসংখ্য ধন্যবাদ
1: সবারই
0: দাদা।
1: সবারই।
0: বলুন কি শোনা
1: তো ভালো
0: হচ্ছে।
1: আছেন তো আপনি?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি।
1: আর আপনাদের অনুষ্ঠান তো শুনছি, প্রতিনিয়তই শুনছি, ভালো লাগছে। আর আপনাদের উপস্থাপনা সত্যি আমাদের মনে অপার আনন্দ এনে দেয়।
0: ধন্যবাদ।
1: আর বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে?
0: হ্যাঁ, মানে বললাম যে রেগুলার ইন্টারভেলে, মানে ধরুন
1: হুম হুম
0: আজকে যদি রোদ্দুর থাকে তো কালকে
1: হুম
0: বৃষ্টি হলো, বা দুদিন রোদ্দুর
1: হুম
0: পড়লে
1: হুম হুম
0: এরপরে বৃষ্টি,
1: তো
0: এভাবে
1: আমাদের এখানে
0: চলছে আর
1: সেভাবেই
0: কি।
1: চলছে। গত রাত থেকে
0: হ্যাঁ,
1: আপনার বৃষ্টি হচ্ছে আর এখনো বৃষ্টি হচ্ছে?
0: আজকে আবার আমাদের এখানে বৃষ্টি নেই, গতকালও হয়নি,
1: হুম
0: গত পরশু দিন রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল।
1: হুম হুম
0: হ্যাঁ, আজকে আবার দিনটা ভালোই,
1: আচ্ছা,
0: যাক সব
1: তো
0: মিলিয়ে গরমটা মানে মোটামুটি সহ্যের মধ্যে
1: হ্যাঁ হ্যাঁ
0: থাকছে, কিন্তু না হলে জুন মাসের গরম
1: হ্যাঁ হ্যাঁ সত্যি
0: সহ্য করা দায়।
1: সহ্য করা যায় না।
0: হ্যাঁ
1: ঠিক
0: হ্যাঁ
1: ঠিকই বলেছেন
0: হ্যাঁ,
1: আপনি। তো ঠিক আছে, আপনি যখন এসেছেন তাহলে তো একটা গান, সুন্দর গান একটা শুনতেই হয়।
0: নিশ্চয়ই আমিও শুনবো আপনার সঙ্গে।
1: হ্যাঁ, একটা বাংলা চিরায়ত।

0: আজকে আবার দিনটা ভালোই।
1: আচ্ছা,
0: যাক, সব
1: তো
0: মিলিয়ে গরমটা মানে মোটামুটি সহ্যের মধ্যে
1: হ্যাঁ হ্যাঁ
0: থাকছে, কিন্তু না হলে জুন মাসের গরম
1: হ্যাঁ হ্যাঁ সত্যি
0: সহ্য করা দায়।
1: সহ্য করা যায় না।
0: হ্যাঁ
1: ঠিক আছে,
0: হ্যাঁ
1: ঠিকই বলেছেন
0: হ্যাঁ
1: আপনি। তো ঠিক আছে, আপনি যখন এসেছেন তাহলে তো একটা গান, সুন্দর গান একটা শুনতেই হয়।
0: নিশ্চয়ই আমিও শুনবো আপনার সঙ্গে।
1: হ্যাঁ, একটা বাংলা চিরাচরিতের একটি গান শুনে দেবেন, আমাদের সংসার। এই
0: আমাদের
1: ছবি থেকে
0: সংসার, হ্যাঁ
1: উদিত নারায়ণজির কণ্ঠে,
0: আচ্ছা
1: তোমারই পরশে জীবন আমার ধন্য হলো,
0: বাহ,
1: সেই গানটি শুনে দিন।
0: আমি দেখিনি আছে কিনা,
1: পেয়েছেন ম্যাডাম?
0: দেখছি দেখছি, হ্যাঁ হ্যাঁ
1: পেয়েছেন?
0: হ্যাঁ পেয়ে গেছি,
1: ঠিক আছে, সেই গানটি শুনিয়ে দিন।
0: ঠিক আছে।
1: আর আপনি যখন এসেছেন তাহলে আপনাকে নিয়ে শুনবো, আর রয়েছেন আমাদের অনুরাগী শ্রোতা বন্ধুরা, রয়েছেন আশুতোষবাবু, রয়েছেন বোন সঙ্গীতা দেবনাথ, রয়েছেন বুলটি বোন, রয়েছে বোন এই শ্যামলী সিনহা। হ্যাঁ, অনেক দিন ধরে ওকে পাচ্ছি না আমরা। হ্যাঁ হ্যাঁ,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: অনেক
0: মিস
1: দিন ধরে
0: করছি,
1: পাচ্ছি না কিন্তু
0: মিস
1: শ্যামলী
0: করছি
1: বোন।
0: আমরা শ্যামলীকে।
1: হ্যাঁ, আতের মজিদ ভাই রয়েছেন, এই গানটি শুনিয়ে দিন। আর
0: ঠিক
1: আপনারা ভালো
0: আছে,
1: থাকুন ম্যাডাম।
0: নিশ্চয়ই, আপনিও খুব ভালো থাকবেন।
1: হ্যাঁ ম্যাডাম, ঠিক
0: পাঠিয়ে
1: আছে,
0: দিচ্ছি
1: নমস্কার।
0: পছন্দের গান,
1: হ্যাঁ
0: নমস্কার।
1: নমস্কার ম্যাডাম।

0: হ্যালো
1: নমস্কার, সুরের ভেলা।
0: হ্যালো দিদি,
1: হ্যাঁ নমস্কার,
0: আমি হাওড়া লালন ঘরামি কথা বলছি।
1: স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আপনার
0: হ্যাঁ,
1: লাইনটা, ফোন লাইনটা একটু ডিস্টার্ব করছে,
0: ও
1: কেটে কেটে আসছে কথা বলে। এখন ঠিক আছে, বলুন।
0: হ্যাঁ দিদি ভাই, আমাকে গান শোনাবেন কুমার শানুর কণ্ঠে তোমরা আসবে তো, এই গানটা।
1: বাহ, ঠিক আছে।
0: হ্যাঁ হ্যাঁ, তোমরা আসবে তো,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আর এই গানটা তাদের কিনে শুনবো, বাদল মান্না, দেবজিৎ দাস, এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধুদেরকে নিয়ে শুনবো।
1: ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের গান। ভালো থাকবেন, নমস্কার।

0: নমস্কার,
1: হ্যালো
0: শরীর ভালা? হ্যালো,
1: হ্যালো, আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
1: আরে ভাই, এত কষ্ট কষ্ট কষ্ট
0: কেন
1: কষ্ট,
0: কেন কেন
1: মানে
0: অনুবাবু,
1: কি বলবো,
0: কিসের
1: মানে
0: এত
1: টেলি
0: কষ্ট?
1: কমিউনিকেশন ব্যাপারটা, আরে শুধু বিজি বিজি বলছে, আর ফোনটা তো লাগাতেই পারছি না। তো
0: আচ্ছা,
1: অবশ্যই যখন এখন লেগে গেল, মনটা একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেল।
0: ভালো লাগলো শুনে।
1: হুম হুম হুম
0: বলুন, পছন্দটা
1: আর
0: জেনে নিই।
1: প্রেমজিৎ বাবু বলছিলেন যে সুমিতা দেবী আসবেন, আর ফোনটা লাগিয়ে নিন।
0: আচ্ছা,
1: আমি বললাম, ভাই রে, ফোনটা তো হাতের কসরত নয়, টেলি কমিউনিকেশনের ব্যাপার, যদি লেগে যায় তো তাহলে তো একেবারে কি বলবো, সোনায় সোহাগা, আর আমার ভিতরটা একেবারে আনন্দে টইটম্পুর করে উঠবে।
0: একদম একদম,
1: আর
0: সেম
1: যদিও বা
0: হিয়ার।
1: আজকের পরিবেশটা কি বলবো, প্রেজ ওয়ার্থি, মানে খুব আশাপ্রদ, মানে এত গরম নয়
0: ঠান্ডাও নয়
1: বা এত
0: বা বৃষ্টি নেই, তাই তো?
1: ঠান্ডাও নয়, মানে
0: হুম হুম
1: একটা অদ্ভুত
0: প্লেজেন্ট ওয়েদার।
1: নজারা
0: হুম হুম হুম
1: চারিদিকে ছেয়ে আছে। যাই হোক, আজকে আমি গান শুনতে চাইছি এই গানটা। ও তো গানটা আগে বলি, তারপরে
0: হ্যাঁ
1: দুটো
0: হ্যাঁ,
1: কথা
0: নিশ্চয়
1: আছে
0: নিশ্চয়,
1: আপনার
0: বলুন
1: সাথে।
0: গানটা, বলুন।
1: গানটা হলো অমর সঙ্গীত ছবিতে, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার, আমি আছি সে তোমারি সঙ্গী
0: ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি।
1: সঙ্গী, এরকম গানটা
0: হ্যাঁ হ্যাঁ
1: অনেকদিন
0: হ্যাঁ,
1: বাদে শুনছি গানটা।
0: অনেক দিন, অনেক পুরনো
1: কি
0: হিট গান।
1: বলবো,
0: একটা
1: মানে
0: একটা
1: এই গান
0: সময় ছিল
1: শোনার একটা
0: অনুবাবু, একটা
1: ভীষণ
0: একটা সময় ছিল,
1: রকমের, হ্যাঁ হ্যালো
0: একটা
1: বলুন।
0: একটা সময় ছিল যখন এই গানটা হাটে ঘাটে মাঠে মাইকে
1: জি
0: বাজত,
1: জি
0: মনে আছে?
1: আমার কথা কি
0: দোকানে
1: একেবারে কেড়ে নিয়েছেন, আমি
0: দোকানে
1: সেটাই
0: দোকানে
1: বলতে
0: মাইক
1: চাইছিলাম।
0: লাগানো থাকতো আর মাইকে বাজত গানটা।
1: এই রে, আমি শুনুন একটা ঘটনা শেয়ার করি আপনাকে, মানে
0: হ্যাঁ বলুন।
1: নস্টালজিক হয়ে গেছি এই গানটা দেওয়াতে।
0: হ্যাঁ হ্যাঁ
1: আমি ধর্মনগরে ছিলাম আমার পিসিমনির বাড়িতে।
0: আচ্ছা,
1: যাই হোক, যে কোনো কারণে হোক বা আন অ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স, আমি এখনো এই মানে চাকরি থেকে চাকরিটা মানে রিজাইন করতে পারিনি, যে কোনো কারণে হোক।
0: ও
1: কিন্তু যে
0: আচ্ছা,
1: কোনো কারণে হলেও কি হবে, আমি ছোট্ট অবস্থায় যখন আমি এলআইসি ডিপার্টমেন্টে, আমার মানে পারমানেন্ট না, মানে একটা টেম্পোরারিলি চাকরি হয়ে গেছিল
0: হুম হুম হুম
1: ওই রাজবাড়িতে,
0: আচ্ছা
1: ওই
0: আচ্ছা, মানে
1: ধর্মনগর
0: এলআইসি
1: রাজবাড়িতে আমার,
0: অফিসে,
1: হ্যাঁ
0: এলআইসি অফিসে।
1: হ্যাঁ এলআইসি অফিসে ওই
0: হুম
1: ফর্ম লিখা টিকা এইরকম।
0: হুম হুম হুম
1: তো আমার পিসাতো বোনরা বা পিসাতো ভাইরা বলছে যে ওর হাতের লেখাটা খুব সুন্দর,
0: হুম
1: আর ওই মানে ইয়ে ডেভেলপমেন্ট অফিসার যিনি ছিলেন উনি ফর্ম টর্ম আমাকে লিখাতেন, আর পরবর্তীতে একটা চাকরির অফার এসেছিল। আর যাই হোক, আমি আনএভয়েডেবল সার্কামস্ট্যান্স আমি যেতে পারিনি। তো
0: আচ্ছা
1: আমি সাইকেলে করে আসতাম, আমার পিসতুত ভাইয়ের সাইকেল করে, সাইকেলে করে আসতাম ওই অফিসে,
0: হুম
1: এলআইসি
0: হুম
1: অফিসে।
0: হুম হুম
1: আর কি বলবো, মানে

0: সুমিতা দির লোম খাড়া হয়ে গেছে,
1: হুম
0: এই গানটা প্রায় শুনতাম,
1: শুনতাম,
0: প্রায় শুনতাম, মানে মাইকে বাজছে বা টেপ রেকর্ডারে
1: হ্যাঁ
0: বাজছে এই
1: হ্যাঁ হ্যাঁ
0: গানটা,
1: হ্যাঁ আর
0: আর
1: তখন তো
0: আমার
1: মনে
0: মনের
1: নতুন
0: মধ্যে
1: জোয়ারও ছিল নিশ্চয়ই, তখন তো ইয়াং বয়স,
0: তো হ্যাঁ হ্যাঁ
1: মনে নতুন
0: একেবারে।
1: জোয়ার
0: আর
1: ছিল,
0: তখন
1: মানে
0: কি
1: যাকে
0: ছিল,
1: নিয়ে
0: এখন তো অনেকে
1: ভাববেন।
0: কি হলো, বাবাও ছিলেন তখন, বাবা চাকরি করতেন, আর টেপ রেকর্ডার আমাদের ঘরে ছিল না, তো ভাবতাম কিভাবে যে টেপ রেকর্ডার একটা কিনবো আর ওই গানটা
1: একদম
0: শুনবো,
1: একদম
0: আর বিশেষ
1: একদম
0: করে তার সাথে গুরুদক্ষিণা। যাই হোক,
1: গুরুদক্ষিণা ছিল।
0: এই গানটা, আর একটা কথা বলি, আমার মানে প্রেমজিৎ বাবু বলেছিলেন যে সেদিন লোকনাথ বাবার তীর্থদান তিথি ছিল না, তো সে ব্যাপারে সে জায়গায় দাঁড়িয়ে আমি, আমাদের নিমন্ত্রণ ছিল আমার আর আমার সহধর্মিনী সুতপা, ওর ছিল ওর বাড়িতে, প্রেমজিৎ বাবুর বাড়িতে, তো সেখানে লোকনাথ বাবার মন্দিরে মানে পুজো হয়েছিল, মানে কি বলবো, এক অদ্ভুত নাজারা। এর মধ্যেও প্রেমজিৎ বাবু কি করছিলেন ওই সেদিন, এর আগের দিন ছিলেন, মানে 4 জুন, মানে 5ই জুন তো বন সংরক্ষণ দিবস, তাই না? তো প্রেমজিৎ বাবু বলছিলেন যে অনুবাবু, যদি আমরা দুজনে একটা ইয়ে করি, ভিডিও করি ওই বন 5ই জুন বন সংরক্ষণ বিষয়ে হিসেবে একটা ভিডিও করি, তো সেই আগের দিন ভিডিও আমরা করলাম, লোকনাথ বাবার পুজো হলো, প্রণাম টনাম করে আমরা খাওয়া দাওয়া করলাম, এরপর ফট করে একটা ভিডিও হয়ে গেল, সেটা তিনি ছেড়েছেন, জানি না আপনি দেখেছেন কিনা,
1: আমি দেখিনি, আমার সঙ্গে উনি নেই, প্রেমজিৎ ভাই আমার আমার সঙ্গে নেই ফেসবুকে,
0: তাই
1: হ্যাঁ
0: বন সংরক্ষণ বিষয়ে আর কি, ওই 5ই জুন ছিল না,
1: বুঝেছি বুঝতে পেরেছি,
0: মজা হয়েছিল। তো যারা যাদের আমি সবসময় বলি, বিশেষ করে আমার সুমন মোহরি আর বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ পাল আছেন, আর যারা যারা প্রত্যেক দিনই বলি, আমি এটা রিসাইট করছি না, আর সবার জন্য রইলো, আর সুমিতাদির সাথে কথা হয়ে গেছে প্রায় প্রায় কেন বলে পুরোপুরি হয়ে গেছে, অবশ্যই আমার মনের মধ্যে একটা ভালো সুকুন এসেছে।
1: ধন্যবাদ অনুপ বাবু, পাঠিয়ে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে আপনার পছন্দ।
0: নমস্কার
1: নমস্কার।

ঘুরির কাঁটা জানান দিচ্ছে আমাদেরকে বিদায় নিতে হবে আসর থেকে। কথাই ও গানে গানে খুব ভালো কাটলো আমাদের আজকের এই অনুষ্ঠান। সবাই খুব ভালো থাকবেন এই শুভকামনা জানিয়ে আবারও কথা হবে আগামী।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 MHz আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে। শ্রোতা বন্ধুদের জানিয়ে দিচ্ছি পরবর্তী অনুষ্ঠান সূচি। যুব অনুষ্ঠান যুববাণী প্রচারিত হবে বেলা 12:05। সাধনা সরগমের কণ্ঠে শুনবেন আধুনিক গান বেলা 12:30। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা বেলা 1:05। অনুষ্ঠানে আজ শুনবেন বিভিন্ন ছায়াছবি থেকে নেয়া গান বিভিন্ন শিল্পীর পরিবেশনায়। বেলা 1:40 শুনবেন গজল শিল্পী ভূপিন্দর সিং এবং মিতালি সিং। গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে শুনবেন লোকগীতি বেলা 2:15। সংবাদ বেলা 1 এবং বিকেল 3 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বেলা 2 এবং বিকেল 3:05 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। বেলা 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো।

কৃষক ভাইদের জন্য আসর ফার্ম এন্ড হোম প্রচারিত হবে সন্ধ্যে ছটায়। ছটা বেজে তিরিশ মিনিটে কৃষি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা, সন্ধ্যে সাতটায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা প্রচারিত হবে রাত আটটা বেজে পাঁচ মিনিটে। আটটা বেজে তিরিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীতের আসর মালঞ্চ, অনুষ্ঠানে আজকে শিল্পী ইন্দ্রনীল সেন। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনবেন আধুনিক গান রাত নটা বেজে দশ মিনিটে, রাত নটা বেজে পনেরো মিনিটে। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের আসর রাত নটা বেজে তিরিশ মিনিটে শিল্পী পার্থসারথী দেশিকান। দেশাত্মবোধক গানের অনুষ্ঠান রাত দশটা বেজে দশ মিনিটে। সংবাদ সন্ধ্যে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং রাত দশটায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত নটায় এবং রাত দশটা বেজে কুড়ি মিনিটে ওয়ার্ল্ড নিউজ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন যুব অনুষ্ঠান যুববাণী।

আমরা ছোট ছোট বিষয়গুলোকে উপভোগ করতে ভুলে যাই। সকাল থেকে উঠি শুরু হয়ে যায় মেশিনের মতো জীবন, তাই হয়তো জীবনটা যেমন চলছে চলুক গুছের হয়ে যায়, কিন্তু এই বৈচিত্র্যহীন জীবনের মাঝেই একটু সময় হলেও নিজের জন্য বাঁচুন, ভালো থাকবো এই মন্ত্রটা যদি একবার আয়ত্ত করতে পারেন, তাহলে উপভোগ করতে পারবেন জীবনকে, জানতে পারবেন নিজেকে। এর জন্য সামান্য অদল বদল করে নিন প্রতিদিনের জীবনটাকে। মানব মনের নানা আবেগ, সুখ দুঃখ, হাসি কান্না, জয় পরাজয়, এসব নিয়ে মানব জীবন পরিপূর্ণ। আর এসবের সাথে প্রতিক্ষণে জড়িয়ে থাকি একটি অদৃশ্য বস্তু যা মানুষের চোখে পড়ে না, শুধু অন্তরাত্মার মাধ্যমেই অনুভব করে থাকে। আর সেই অদৃশ্য জিনিসটি হচ্ছে প্রেম। প্রেম অব্যক্তকে ব্যক্ত করে অসীমকে সসীম করে তেকায়। এই প্রেমের মাধ্যমেই মানুষের জীবনে অনেক কিছু জয় করে নিতে সক্ষম হয়। তরুণ বন্ধুরা, এই মুহূর্তে যারা রেডিওটা হাতে কাছে রেখে প্রত্যেকে নিজ নিজ ব্যস্ততায় জড়িয়ে আছো, সে দূরের এবং কাছের সকল বন্ধুদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে আন্তরিক প্রীতি ভালোবাসা জানিয়ে শুরু করছি। সবার প্রিয় যুব আসর বন্ধুরা, আজ

ঈশ্বরকে সাজানো হয়েছে সুর ও তালের ছন্দে। আসরে আজ আমরা শুনব লোকগীতি, আর লোকগীতি গেয়ে শোনাতে আজ আসরে উপস্থিত তরুণ বন্ধু শ্যামলী নাথ, সঙ্গে তবলা রয়েছে আসরের অপর বন্ধু প্রতাপ রঞ্জন নাথ।

কথা ও গানের মিলনে কখন যে আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে এলো তা মোটেই টের পাওয়া যায়নি। সময় বলে দিচ্ছে বিদায় নিতে হবে, তো বিদায় লগ্নে সবাইকে আবারও জানিয়ে দিই আজ আসরে উপস্থিত ছিল শ্যামলীনাথ এবং প্রতাপ রঞ্জননাথ। আর এতক্ষণ আমি তোমাদের সাথে কথা বললাম, সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আগামী যুব আসর শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের যুব আসর যুববাণী।

আকাশ বাণী কৈলাস শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী সাধনা শর্মা।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী ছিলেন সাধনা সরগম। আকাশ বাণী কৈলা শহর স্টুডিও ঘড়িতে এখন সময় বেলা 12:59 হয়ে 50 সেকেন্ড। সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

গানখানি শুনলেন। দস্তুর ছবি থেকে শিল্পী ছিলেন অভিজিৎ এবং সহশিল্পীবৃন্দ। আকাশবাণী কৈলা শহর স্টুডিও ঘড়িতে এখন সময় বেলা 1:29:55। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

নেতা জাহাঙ্গীর খান। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় পশ্চিমবঙ্গ সহ চারটি স্থানে তল্লাশি চালাচ্ছে ইডি। ইসরায়েল ও ইরান উভয়ই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় উত্তেজনা বৃদ্ধি। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ এড়িয়ে চলার ও সেদেশ ত্যাগের পরামর্শ দিয়েছে। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু ওয়াদিম রোজেনস্টাইন ওয়েমেন চেস ট্যুরের এশিয়া ওসিয়ানিয়া পর্বের র্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি এনএইচএর সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারক পত্র মু স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেও তৃণমূল কংগ্রেস সরকার সেটি এরাজ্যে চালু করতে দেয়নি। নির্বাচনী প্রচারে বিজেপি রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল। ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাকে কলকাতায় আনা হচ্ছে বলে খবর। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলওর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নামে ভোটার তালিকায় তোলা, ভোটারদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিল জাহাঙ্গীর। নেপাল সীমান্ত ধরে পালানোর চেষ্টা করছিল সে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসটিএফ আধিকারিকরা সেখানে পৌঁছে তাকে পাকড়াও করে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি পশ্চিমবঙ্গ সহ মিজোরাম

0: মিয়ানমার সীমান্ত, ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত জুড়ে চারটি স্থানে তল্লাশি চালাচ্ছে। এনসিবি আগরতলা জোনাল ইউনিটের বাজেয়াপ্ত করা 49 কেজির বেশি মেথামফেটামিন এবং 40 গ্রাম হেরোইন উদ্ধারের ভিত্তিতে এই মামলা। তদন্তে মায়ানমার থেকে মেথামফেটামিন সংগ্রহকারী একটি সংগঠিত আন্তঃসীমান্ত সিন্ডিকেটের খোঁজ পাওয়া গেছে। এখনও পর্যন্ত 142 কোটি টাকারও বেশি অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। রাঁচির বাদগাই এলাকায় একটি জমি সংক্রান্ত অর্থ তজরুপের মামলা থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অব্যাহতি আবেদন খারিজ করে দিয়েছে বিশেষ পিএমএলএ আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, মামলাটি এগিয়ে নেওয়া যাওয়ার মতো যথেষ্ট নথিপত্র রয়েছে, এই পর্যায়ে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া সম্ভব নয়। গত বছরের ডিসেম্বরে দায়ের করা ডিসচার্জ পিটিশনে হেমন্ত সোরেনের যুক্তি দিয়েছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন এবং বিচার করার মতো পর্যাপ্ত প্রমাণ নেই। তিনি দাবি করেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই জানিয়েছে, 2026 সালের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা যাচাই এবং পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়াটি চলতি মাসের 2 থেকে 7 তারিখ পর্যন্ত সম্পূর্ণ সচল ছিল। এই সময়ের মধ্যে 1,60,000-এরও বেশি পরীক্ষার্থী 3,08,000-এরও বেশি উত্তরপত্রের জন্য সফলভাবে আবেদন জমা দিয়েছে। সাইবার হুমকি ঠেকাতে পুরো আবেদন প্রক্রিয়া জুড়ে বিশেষ সাইবার নিরাপত্তা দলগুলির মাধ্যমে এই পোর্টালটি সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সিবিএসই শিক্ষার্থী ও অভিভাবকদের সংশয় দূর করতে স্পষ্ট করে জানিয়েছে, পোস্ট রেজাল্ট সার্ভিসেস পোর্টালের প্রথম ধাপ অর্থাৎ উত্তরপত্রের ফটোকপির জন্য আবেদন প্রক্রিয়াটি যারা সফলভাবে সম্পন্ন করেননি কেবল তাদের ক্ষেত্রেই রোল নম্বর পাওয়া যায়নি বা রোল নম্বর নট ফাউন্ড লেখাটি দেখাচ্ছে। আকাশবাণীর আজ 90 বছর পূর্তি। 1936 সালের আজকের দিনেই ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়। এই দিনটি দেশের সংস্কৃতি, তথ্য ও সম্প্রচারের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হিসেবে চিরস্মরণীয়। স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিও দ্রুত সম্প্রসারণ ঘটে এবং 1956 সালে এআইআর এর নাম রাখা হয় আকাশবাণী। বর্তমানে আকাশবাণী 591টি কেন্দ্রের মাধ্যমে ভারতের 98% মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং 23টি ভাষা ও 146টি উপভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন বা বৈদেশিক সেবা বিভাগ বিশ্বের 100টিরও বেশি দেশে ভারতের কণ্ঠস্বরকে বিশ্বমঞ্চে তুলে ধরছে এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এই উপলক্ষে আকাশবাণীকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় বলেন, সমগ্র দেশ আজ আকাশবাণীর সঙ্গে যুক্ত। আকাশবাণীর মাধ্যমে এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনা আরও শক্তিশালী হচ্ছে।
1: बहुत खुशी के साथ पूरे आकाशवाणी परिवार को बधाई देता हूं। 90 साल आपने पूरा किया है, 90 साल पूरा होने पर मेरे शुभकामनाएं हैं। पूरा देश आकाशवाणी के साथ जुड़ा हुआ है। आकाशवाणी के माध्यम से हमारा भारत एक भारत श्रेष्ठ भारत रहे, मेरा यह शुभकामना।
0: खबर सुनछेन आकाशवाणी थेके। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। ইসরায়েল ও ইরান উভয়ই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে এবং যুদ্ধবিরতি চুক্তি সংকটের মুখে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রগুলিতে নতুন করে হামলা শুরু করেছে। আইআরজিসি বায়ুসেনা বাহিনী জানিয়েছে, অপারেশন নাসের অভিযানে ইসরায়েলের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফের মূল এলাকাগুলিকে আক্রমণ করা হয়েছে। সম্প্রতি ইরানের 3টি পৃথক রাডার সাইটে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযান চালানো হয়। এদিকে ইসরায়েল সামরিক বাহিনী দক্ষিণ পশ্চিম ইরানের একটি প্রধান শিল্প এলাকায় হামলার ঘটনা নিশ্চিত করেছে। এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এদেশের নাগরিকদের ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় দূতাবাস বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সেদেশ ত্যাগ করারও পরামর্শ দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ না নেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, প্রতিশোধ নেওয়া হলে তা শান্তি চুক্তি সম্পাদনের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং 2 দিনের সরকারি সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। বিগত 7 বছরের মধ্যেই প্রথম জিনপিং পিয়ংইয়ংয়ে গেলেন। সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়ার পর বেজিং ও তাদের দীর্ঘদিনের মিত্র প্রতিবেশী রাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে তৎপর। দুই দেশের এই শীর্ষ বৈঠকে মূলত অর্থনৈতিক সহযোগিতা, কোরীয় উপদ্বীপে নিরাপত্তা পরিস্থিতি এবং পিয়ংইয়ং, বেজিং ও মস্কোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ফিলিপিনস উপকূলে তীব্র ভূমিকম্পের পর

জাপানের আবহাওয়া সংস্থা প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ইবারাকি প্রিফেকচার থেকে শুরু করে ওকিনাওয়া পর্যন্ত সেদেশের বিস্তৃত উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ফিলিপিন্সের সর্বোচ্চ 3 মিটার এবং মালয়েশিয়ায় 1 মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের উপকূলবর্তী অঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হওয়ার পর থেকে এখনও অবধি শৌচাগার, রান্নার গ্যাস ও পানীয় জলের সংযোগ সহ দেশজুড়ে 4 কোটি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল। সমাজ মাধ্যমের বার্তায় তিনি জানান, এই প্রকল্প দেশজুড়ে আবাসন ক্ষেত্রে এক বড় পরিবর্তন এনেছে। এই প্রকল্প লক্ষ লক্ষ মানুষের মধ্যে সম্মান, নিরাপত্তা ও আশার এক বড় ক্ষেত্র তৈরি করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিগত 12 বছর দেশের কোটি কোটি বঞ্চিত দরিদ্র পরিবারের জীবনে মর্যাদা, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের এক নতুন অধ্যায় রচনা করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জলজীবন মিশন, আয়ুষ্মান ভারত এবং গরিব কল্যাণ অন্ন যোজনার মতো উদ্যোগগুলি প্রতিকূল পরিস্থিতিতে থাকা কোটি কোটি

0: প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হওয়ার পর থেকে এখনও অবধি শৌচাগার, রান্নার গ্যাস ও পানীয় জলের সংযোগ সহ দেশজুড়ে 4 কোটি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল। সমাজ মাধ্যমের বার্তায় তিনি জানান, এই প্রকল্প দেশজুড়ে আবাসন ক্ষেত্রে এক বড় পরিবর্তন এনেছে। এই প্রকল্প লক্ষ লক্ষ মানুষের মধ্যে সম্মান, নিরাপত্তা ও আশার এক বড় ক্ষেত্র তৈরি করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিগত 12 বছর দেশের কোটি কোটি বঞ্চিত দরিদ্র পরিবারের জীবনে মর্যাদা, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের এক নতুন অধ্যায় রচনা করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জলজীবন মিশন, আয়ুষ্মান ভারত এবং গরিব কল্যাণ অন্ন যোজনার মতো উদ্যোগগুলি প্রতিকূল পরিস্থিতিতে থাকা কোটি কোটি পরিবারকে শক্তি যুগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু ওয়াদিম রোজেনস্টাইন উইমেন চেস ট্যুরের এশিয়া ওসিয়ানিয়া পর্বের র্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। রিটস পর্বে বিজয়ী হয়েছেন রুশ গ্র্যান্ডমাস্টার ক্যাটরিনা লাগনো। এই খেতাবের দরুন উভয় ট্যুরের গ্র্যান্ড ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দিল্লিতে আজ ন্যাশনাল হেলথ অথরিটি NHS সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মূল স্বাক্ষরিত হবে। নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় পশ্চিমবঙ্গ সহ 4টি স্থানে তল্লাশি চালাচ্ছে ইডি। খবর এখনকার মতো এ পর্যন্তই, এই পরে শুনুন স্থানীয় সংবাদ।
1: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা মধুরা, আমাদের এবারের পরিবেশনা গজল, প্রথম শিল্পী ভূপিন্দর সিং।

কম্পিক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন গজল, প্রথমে ভূপিন্দর সিং এবং পরে মিতালি সিং এর কণ্ঠে। আকাশবাণী কৈলা শহর সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

প্রথমে শিল্পী প্রাণকৃষ্ণ অধিকারী এবং পরে আয়েশা সরকারের কণ্ঠে এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশ বাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা বন্ধুরা, এবারে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ।

এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় রয়েছে ঘর গৃহস্থির আসর, সন্ধ্যে সাতটায় কব্যরূপ অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের কব্যরূপ এবং স্থানীয় বাংলা সংবাদ। ১০ রয়েছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, মালঞ্চ অনুষ্ঠানে পরিবেশিত হবে রবীন্দ্রসঙ্গীত। ৮:30 রাত্নাটায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ৯:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, ১০:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, দেশাত্মবোধক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ১০:10 ১০:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ, ১০:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতাবন্ধু শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে পরিবেশিত হচ্ছে ঘর গৃহস্থির আসর।

0: আচ্ছা, তো আজকে আপনার লগে আমি কথা কইম যে আপনার এই মরশুমে যে আমরা সবজি টবজি লাগাইরাম, অনেকে তো অনেক রকমের সবজি লাগায়, তো আপনি এবার কিতা কিতা লাগাইছেন?
1: আমি তো বেগুন লাগাইছি, বারামাসি বেগুন, শসা আছে, এরপরে তরি একটা জিনিস আছে ওই ঝিঙ্গার মতন লম্বা ধরে
0: ঝিঙ্গা, এটা কি তো চিচিঙ্গা? নেই
1: চিচিঙ্গা না, এটা তরি তরি কয় আমরা এখানে।
0: আচ্ছা, তো আপনার কাছ থেকে জানবো এগুলার যে কিভাবে লাগানি লাগে, লাগানির পদ্ধতিটা। এটা কি তো একসঙ্গে মাঠ চাষ দেননি?
1: একসঙ্গে মাঠ চাষ দেওয়া।
0: তো মোটামুটি তিনটা ফলন লই আপনার কতটুক জায়গাতে চাষটা করুন? এই যে আপনার যে বেড উঠাইবা বা বিটি যে দিবা, এটার সঙ্গে তো নিশ্চয়ই সার দিলে?
1: হ্যাঁ, সার দিতে লাগবো।
0: তো কিতা কিতা সার আপনি ব্যবহার করবেন?
1: আমরা বেশিরভাগ ডিএপি, আইপিএল ডিএপি করি, এরপরে তোমার পটাশ কিছু ব্যবহার করি, সুপার ফসফেটও করি সাথে, ইউরিয়া একটু কম আর কি।
0: আচ্ছা, অল্প অল্প। তো এই যে সারগুলা দিবা, এটি কি একসঙ্গে মিশ্রণ কইরা দিবা নাকি? মিশ্রণ কইরা দিলে
1: আগে আগে জমিনে দিলা,
0: এরপরে চাষ দিবা?
1: চাষ দিন।
0: তো সার ব্যবহারের কতদিন পরে আপনারা ফলনটা
1: লাগায়? 5-6 দিন। এরপরে গোবরও আছে, গোবরও দেওয়া লাগে।
0: আচ্ছা, গোবর তো নিশ্চয়ই নিজের। তো গোবর দেওয়ার পরে আপনার ইয়ে করলা, এই চাষ দিয়া রাখলা, রাখার বাদে আপনি
1: 5-6 দিন বাদে লাগাইলাম
0: বিষটা। এই যে বিষটা, এই বিষটা আপনারা কোনান থেকে কিনে আনেন?
1: ধর্ম থেকে, এগ্রো থেকে আনি, হিন্দুস্তান এগ্রো থেকে, নাগরিক আন থেকে।
0: আচ্ছা, তো এইটা কি তো আমরা বীজ আমরা নিজেরা রাখতাম পারি না?
1: রাখলে ফলনটা কিছু কম হয়,
0: আপনার এই যে বীজ গুলা ধরুন আজকে 12 মাসি বেগুনের কথাও, আপনি তো 12 মাসি বেগুন লাগাইছেন, তো 12 মাসি বেগুনের লিগে আপনি কত টাকার বীজ কিনা লাগছে?
1: না, এটা প্যাকেট মনে 250 টাকা।
0: বেগুন
1: চারা কথা কই আর কি, প্রায় মাস দেড়েক আগে লাগাই চারা করা লাগে, এরপরে জমিনে লামাইলে আর কি। বেগুন চারা একটু বয়স্ক হইলে অসুবিধা না, কিন্তু কবি টবি তা তো
0: ঘাসের লিগা, এটা সত্যিকারের ঘাস
1: আটকায় না? ঘাস নাই তো।
0: তো এটার লিগা তো আপনার অনেক টাকা খরচা হয়
1: কিভাবে? প্রায় 5,000 টাকা খরচ হইল
0: ওই পলিথিনটা। এই পলিথিনটা কি তা পরবর্তীতে আবার কিছু দিতে পারবানি না, নষ্ট হয়ে যাব?
1: দেখুন যায় একটু যত্ন, যদি উঠানি হয়েছে যখন যায়
0: দেখুন যাইবা। তাহলে আমার তো মনে হয় এটা যদি যত্ন কইরা উঠানি যায়, তাহলে এরকম পলিথিন দিয়া 2-3 আড়া ফসল করলে আপনার ঘাসের বাসাই থেকে
1: অনেকটা ঠিক আছে। ওই তো 2 বছর পলিথিন চলে, এবার আর কাল দিতে নাই, কোন সময় গত বছর সেল দিয়ে সিলে কিছু ইয়ে করে লিছে,
0: ছিদ্র করছে,
1: ছিদ্র করছে।
0: আচ্ছা আচ্ছা,
1: আর অনেক সময় যে সাইটে যেটা ঘাস হয় এটা কোদাল দিয়ে মাঠে গিয়া
0: কিনা কিনার খাটি যায়
1: গিয়া, এটা কেন মা দেব সার আছে ই বেটা ইয়া মাইয়া পলিথিন দিন পারি গিয়া।
0: তে দাদা, এই যে গাছটাই, এই গাছের বয়স কতদিন চলে?
1: বয়স চলে 4 মাস হয়ে গেল।
0: এইবার এই ফলনটারে আপনার সপ্তাহে ফাড়েননি না?
1: না, সপ্তাহে ফাড়লে তো নষ্ট হয়ে যায়, যাবে মঙ্গলবার শুক্রবার বেশিরভাগ পারি।
0: তো 12 মাসই তো যে বেগুন, এই বেগুন তো আপনার যায় বহুদিন?
1: এটা ধরেন আর যাইব, যত্ন রাখলে ভাদ্র মাস পর্যন্ত যাইব।

0: তো এটার মধ্যে আপনার যে খরচা হয় কিরকম পরিমাণ খরচা হইব?
1: খরচা হইব ওই হওয়া জায়গার মধ্যে প্রচুর টাকা খরচা হইব। ওই তো ও তো সার লই আইসে, আমার সার দিব, সারের ফলে তিন উঠে দেওয়া লাগবো, তাকে মাসও সার একবার দিতেও লাগবো,
0: দিতে লাগে। তো আপনার তো ক্ষেতটা খুব আগান দেখেই মনে হয়েছে খুব আগান ফলনটা করছিল, তখন আপনি কিলো বাজারে কিরকম টাকা পাইছেন?
1: এটা
0: তো নিশ্চয় ধরেন মঙ্গল আর শনি যে কইলা পারেন, মঙ্গলবারে অনুমান তো এটা এক কুইন্টাল তৈবই,
1: এক কুইন্টাল না যদিও আর কি
0: আশপাশ থাকে
1: সারাদিন পরিশ্রম করলাই, রাতে দশটা পর্যন্ত বইয়া বেচা, একটু কষ্ট হয়,
0: কষ্ট হয়। তো আপনারা কোন বাজারে বাজারজাত করেন?
1: তোলা যাই মধ্যে মধ্যে ধর্মনগর যাই।
0: আচ্ছা, তো এই যে ফলনটা হয় এই ফলনের গতি তো আপনি কইলা এটা প্রায় ভাদ্র পর্যন্ত এটা যাইব বারো মাসি, তো বারো মাসি গাছ তো ফটাফট মরেও না?
1: না মরে না, যদি রোগে পায় না তো মরতে না। আর ভাদ্র মাস পর্যন্ত পাইব, যখন ছ মাসি বেগুনটা বাইরে যাইব তখন এটা একটু ডিমান্ড কমে যাবে, তখন এটা আমরা সরাইয়া অন্য কিছু হয় তো কপি লাগাইলাম, ধনিয়া বাইন দিলাম, ওইগুলা করি আর কি।
0: তো এই বেগুনের মধ্যে আপনি যেহেতু কইলা যে যদি ফুকে ধরে না, ওই যে ফুকের কথাটা কইলা, ফুক মানে গাছ বেগুনের ক্ষেত্রে তো ম্যাক্সিমাম আমরা শুনি যে বেগুনের ক্ষেত্রে অসম্ভব রোগ পোকার আক্রমণ, তো কিরকম পোকা বা কি ধরনের রোগে আক্রমণ করতে
1: পারে? এটা লেদা পোকা আছে সে তোমার বেগুনটা সিদ্ধ করলে।
0: আচ্ছা,
1: আরো ধরনের বারিক আছে লেদা পোকা, হে তোমার গাছ মাঞ্জির মধ্যে ঢুকবো, ঢুকিয়া চক্কর দিয়ে লাগবো,
0: কোন রকমের ওষুধ আগে
1: দেওয়া গেছে না? আগে দিয়েছিলাম, আর তো ওষুধ দেওয়া গেছে না, আজকে ফাড়িয়েছি প্রায় সত্তর আশি কেজি বেগুন হইব, ফুকা হইব, পনেরো কেজির
0: মধ্যে
1: দেওয়ার কোন উপায় নেই তো।
0: নিশ্চয় তো কোন কারণ আছে,
1: মালিকে কইছে রোদ্রের সময় দেওয়াটা ঠিক না, এই যে রোদে উঠে বিকালে করলে পরে পাতা শুকাই গেল গিয়া রাতে ফুকাটা বেশি চলাভিরা একটু করে, তখন তারার কথাই আমরা কিছু চলা ফিরা করি, তো খারাপ না তারা কথা চলিয়া তো ভালো হওয়ার
0: ভালোই। তো এই যে
1: সকালে দেওয়াটা ঠিক না
0: ওষুধটা, তো এই ওষুধটা মানে আপনারা কি তা নিয়ম কইরা দিতে লাগে? যেমন বৃষ্টির লেগা দিতে পারছেন না এটা আলাদা, কিন্তু এমনি থেকে নিয়ম কইরা দিতে লাগে?
1: এটা তো ML আছে তোমার, লিটার এক ML দুই ML ওরকম দেওয়া লাগে
0: না? এটা না মানে যেমন সপ্তাহে একদিন আমার
1: এটা সপ্তাহ দশ দিন এরকম পরে পরে দেওয়া লাগে,
0: দশ দিন পরে পরে দিতেও লাগবে।
1: যেমন আজকে বেগুন পাড়ছি মঙ্গলবার, ধরেন হয়তো বিকালে দিলাম বা কালকে দিলাম, শুক্রবার নাও পারতাম বাড়ি, সোমবারে পারলাম,
0: আচ্ছা
1: মঙ্গলবারে পারলাম, নিজেও তো খাই, মানুষের বাজার নিয়ে বিক্রি করলে তো এই ওষুধের জেংটার হয়, তখন মানুষের তো খারাপ করতে পারে
0: একদম। এই যে ওষুধটা আপনি ব্যবহার করেন, ওষুধের নামটা কইতে পারবেন?
1: কালাগুড়া, এটা
0: কালাগুড়া। আচ্ছা, এটা যে আপনি দিবা এটা কিরকম নিয়ম কইরা দিন?
1: এটা তো নিয়ম বলতে ওই তো মেশিনে ঢুকাল নিল, এক ML করিয়া এক লিটারে,
0: আচ্ছা
1: এক লিটারে এক ML করিয়া স্প্রে মেশিন আছে ব্যাটারি সাহায্যে চলে এটা আর কি, কারেন্টর ওটা দিয়ে দেওয়া আর কি,
0: দিলাইলা আর দিবা তো আপনি বিকাল দিকেই দিবা?
1: বিকাল দিকে,
0: তার কারণ সকালে দিলে তো এটা রোদ্রে এটা নষ্ট কইরা লাগিব,
1: দিন ভালো হইলে বিকাল দিকে দেবো।
0: আচ্ছা, তো এইবার শুনলাম আপনার বেগুনের ইয়েটা যে আমরা কিরকম ভাবে, আর অনেক সময় যে আপনার বেগুনের ফাতার যে কুকরি ধরে,
1: এটা তো আর একটা রোগ, এটা কিটা আনিয়া দে ফুলায় তো একটা পাউডার আছে কুকরি ধরে মানে পাতাটা মরি যায় গিয়া, এটা আমারও ধরছিল তো ফুলায় কিটা আনিয়ে আনিয়া দিছে অংশে,
0: আর এরকম হয়নি যেমন।

0: দমানোই যায় গিয়া। তাহলে আগে হইলো গিয়া আমরা খেত প্রত্যেক দিন আইয়া একবার চাওয়া লাগবো।
1: হ্যাঁ ডেইলি সাইকেল আসবো। মনে করেন যেমন শিশু আর কি সবসময় তারা চাওয়া লাগবো, খেতটাও ওইরকম বেগুন খেত হন যে কোনো খেত হন সকাল বিকাল আপনি আইতেও লাগবো, কোন সময় কোন রোগী আইয়া আক্রমণ করবো এটা গিয়া তোমার একদল মালিকর কাছে যাওয়া লাগবো বা প্রথম তলা লোক আছে তার কাছে যাওয়া লাগবো, তার কাছে পরামর্শ লওয়া লাগবো, এরপর ওষুধ আনি দিলে খাস দে।
0: আচ্ছা তো এটার পাশাপাশি তো আপনি যেমন বেগুনের পাশাপাশি আপনি যেমন এটা উস্তানানি রামাইশ, তো রামাইশের তো অবস্থা দেখলাম খুব খারাপ হয়ে গেছে।
1: এটা আমার নাই যদিও তবে রামাইশটা ভালো হয়েছে না।
0: আচ্ছা আপনার কি তো ওই উস্তাটা নি
1: ওই কেন আছে ওই শশা আছে এটা শেষ হয়ে গেছে।
0: আচ্ছা
1: আর ওই যে একটা কইলাম তরি লাগাইছি,
0: তরি তরি
1: মানে মোটামুটি হয়েছে আর কি, তবে এটা সার টার দেওয়া হয়েছে না, আজকে থেকে রোদ্র হয়েছে সার দিতাম, এটা রোয়ার পর থেকে সারও দিছি না। গোবর তো আর আছে
0: না, এই যে ফলনটা খুব কম শুনছি নামটা,
1: এটা ধরেন দুই তিন বছর থেকে খুব আইছে আর কি আমরা এলাকার, আগে তো আমরা দেখছি না, আগে আমরা কইতাম বাটি বাটি এক ধরনের ফুরেল, এটা এখন ফুরল না, এটা এখন তরে, এটা খুব লম্বা হয় প্রায় ১৮ ইঞ্চি ২৫ ইঞ্চি পর্যন্ত হয়ে যায়
0: এটা,
1: লম্বা খাইতেও খারাপ নয় ভালো আছে।
0: আচ্ছা তো এটা কি তো আপনার বাজার পাইতে কি তা কষ্ট হয়নি?
1: না পাইতে কষ্ট,
0: তার মানে বাজারে চাহিদা আছে।
1: হ্যাঁ চাহিদা আছে।
0: তা আপনার তো এখানে মোটামুটি কতটা গাছ উঠছে ধরুন এক, যেটা আমি দেখলাম লাইনে ধরুন নাই করিল আপনার সাত আটটা আছে লাইনে, এক লাইনে
1: ওই ধরেন এখানে ২০টা গাছ আছে,
0: শ্রাবণ ভাদ্র পর্যন্ত
1: চলবে।
0: এই যে ফলনের মধ্যে আপনি ফর্তায় ফর্তায় সার দিবা?
1: সার দিতে লাগবো মাসে একবার ঢুকাই দিলাবো সার।
0: আর ওষুধের ক্ষেত্রে
1: ওষুধ তো দেখে দেওয়া লাগবে, এটা তো ভুকা আছে, বলা ভুকা আছে, ওই বলা ভুকায় মারি দিয়ে এটা তো এখানে জিনিসটা সুন্দর জিনিসটা রে অসুন্দর হলে ওটা দাগ ফলাই দিব, এটাতে ওষুধ দেওয়া লাগে।
0: আর দাগ করলে তো আপনার যদি গর্ত হয় তাহলে না, গর্ত হইলে অনেক সময় তো বৃষ্টির জল ঢুকতে পারে,
1: আর জল ঢুকে নষ্ট হয় ফসে যায় অনেক সময়, বাজারে নিলে তো বিক্রি হইব না আর ভুকা নিয়ে আনবে,
0: এটা ঠিক কথা। কারণ একবার ফলন যখন চললো তো পরে তো গাছের ফলন গেলে স্বাভাবিক দুর্বল হয়ে যায় গিয়া, সার আপনার
1: দিতে লাগবে, খৈল দেওয়া লাগবে, খৈল দিই আমরা বেগুনে তো খৈল দিছি,
0: মোটামুটি এই ফলনটা করতে গেলে একটা আন্দাজ, কারণ আপনারা তো এটা আমাদের মতো কোন লেখা রাখবা নি, আমরা এক কেজি ঝিঙ্গা নেই যদি, এক কেজি পটল নেই যদি, আমরা সব হিসাব থাকবো, আপনার তো এটা খাবারও হিসাব থাকেন না, দেওয়ার হিসাব থাকেন না, তারপরে বাজারও নিরাই হিসাবও থাকেন না, তো মোটামুটি খরচা কিরকম যায়?
1: খরচা মোটামুটি যাইব, লাগাইলে ৪,০০০ টাকা খরচা যাইব।
0: ২ দিন
1: ফেলা লাগে, বেশি বড় হয়ে গেলে বেশি ধরে লিব মাসে নিতে একটু দিগদারি হয়।
0: আচ্ছা আচ্ছা
1: ২ দিন ফেলা লাগে দেখি দেখি আর।
0: তো কিরকম আন্তাজে কতটুকু পরিমাণ নিতে পারে?
1: তখন তো এবার তো বাইরেছে না, নাইলে তো
0: ৪০-৫০ আমার মনে হয় ফলনটা আরো বেশি করে যদি করেন আপনারা অনেক বেশি লাভবান হইবা।

0: কত আজ 2-3 বছর থেকে সব দিকে ছড়িয়েছে,
1: চড়াইছে
0: মানুষের সবাই করে। এটা জিঙ্গা টিঙ্গা বাদ দিয়ে এখন জিঙ্গা মাইট দে তো মানুষের, এরপরে এটা এটা বিশ্ব ভালো হবে চতুর্দিকে।
1: এবং খাইতেও নিশ্চয়ই ভালো,
0: খাইতে খাইতে ভালো,
1: যার ফলে মানুষ এটার প্রতি একটা আগ্রহ হয়েছে। তো আপনার লগে কথা কইয়া খুব ভাল লাগছে, আপনারে অনেক অনেক ধন্যবাদ।
2: অতিরিক্ত গরম আবহাওয়া গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়াকে প্রভাবিত করে, বৃদ্ধি ব্যাহত করে। অধিক আর্দ্রতা, পাউডারি মিলডিও, রাস্ট এবং ব্লাইটের মতো ছত্রাকজনিত রোগের অনুকূল পরিস্থিতি তৈরি করে। জাপপোকা এবং সাদা মাছির মতো কীটপতঙ্গ আর্দ্র জলবায়ুতে বংশবৃদ্ধি করতে পারে। অতিরিক্ত গরম ফুলের বিকাশ এবং পরাগায়নকে প্রভাবিত করতে পারে, যার ফলে বিশেষ করিয়া শাকসবজিতে ফল ও বীজের উৎপাদন কমিয়ে যাওয়ার সম্ভাবনা। গরম আর্দ্র আবহাওয়া গবাদি প্রাণীর অস্বস্তির কারণ হইতে পারে, যার ফলে খাদ্য গ্রহণ বৃদ্ধির হার, দুধ উৎপাদন, প্রজনন ক্ষমতা, সার্বিক কর্মক্ষমতা কমে যেতে গিয়া পারে। অতিরিক্ত গরম আবহাওয়ায় ডিম উৎপাদন এবং ডিমের গুণমানও কমতে পারে। বিগত কয়েকদিন ধরিয়া বৃষ্টিপাত না থাকার কারণে জমির অবস্থা, বিশেষ করিয়া জমির তসের পরিমাণ স্বাভাবিক হইয়া আইছে। তবে গরম এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা থাকায় জমি যাতে দ্রুত তস না হারায় এল্লাগিয়া মালচিংয়ের ব্যবস্থা করা দরকার। গরম আবহাওয়ায় গবাদি প্রাণীর গোয়ালে বান্দিয়া রাখাই বালা। গরম এবং আর্দ্র আবহাওয়া গবাদি প্রাণীর লাগিয়া অস্বস্তির কারণ। আমরা লক্ষ্য করি আপনারা অনেকেই গবাদি পশু ছাড়ি দিন, তারা গাছের নিচে আশ্রয় নেয়। আবার কেউ কেউ সেই গবাদি পশুরে ঠাটা রৈদর মাঝে ডিগরা দিয়া রাখি দেন, গরুয়ে আশপাশ করে এবং ছুটাছুটি অনেক সময় করতে থাকে একটু ছায়ার লাগিয়া। এই কাজ আপনি করবানা, গোয়ালে স্বাভাবিক বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হইব, পরিষ্কার জল খাইতে দেওয়া লাগব, গোয়ালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা একান্ত দরকার। গবাদি প্রাণীর দেহে বর্তমান আবহাওয়ায় পরজীবীর আক্রমণে যথেষ্ট সম্ভাবনা। আক্রমণ নিয়ন্ত্রণে বুটক্স 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলিয়া গোয়াল ঘরে স্প্রে করতে হইব। ধান যারা চাষ করবা তখন কিন্তু মূল জমিত লাগানির সময় হয়ে গেছে গিয়া, অল্প বয়সে স্বাস্থ্যকর চারা রোপণ করতে হইব, প্রতিস্থাপনের লাগিয়া উপযুক্ত ব্যবস্থাদি গ্রহণ করতে হইব। চারা তোলার সময় আমরা সাবধানে তুলমু এবং মূল জমিতে লাগাইমু। এসআরআই পদ্ধতিতে দ্বারা ধান চাষ করবা আপনারা তো জানেনও কিভাবে করতে লাগে। ক্ষেতের আশপাশে যদি সারাটা আপনারা করি লাইন তাইলে সবচেয়ে সুবিধা, নাইলে একটা ডালা বা বড় কোনো পাত্রের মধ্যে কিন্তু আপনারা সারাটি তুলিয়া লইয়া যাবা। জমির আগাছা পরিষ্কার করার লাগিয়া বর্গাকারে চারা রোপণ করবা। এক আইলতেকিয়া আরক আইলোর দূরত্ব এবং গাছতেকিয়া গাছের সঠিক দূরত্ব রাখতে হইব। এক জায়গায় 2-3টার বেশি চারা লাগানির প্রয়োজন নাই। মে মাস তাকিয়া আগস্ট মাস লেবু জাতীয় গাছের কাটিং লাগানির সবচেয়ে উপযুক্ত সময়। বৃষ্টি মরশুম শুরু হওয়ার আগে যে সমস্ত জমিতে লেবু জাতীয় গাছ লাগানি হইব, আপনারা এই জায়গার মাঝে 0.5 বর্গমিটার গর্ত 3 মিটার ব্যবধানে করিয়া নিতে পারেন। চারা লাগানির আগে মাটি এবং সার সমানুপাতে মিশাইয়া কিছুদিন রাখিয়া দিতে হইব। এই সময় মুরগির রানী ক্ষেত রোগের টিকাকরণ একান্ত প্রয়োজন। তবে এই টিকাকরণ অবশ্যই প্রাণী চিকিৎসকের উপস্থিতিতে আপনারা করাইবা। বর্তমান আবহাওয়ায় মুরগির দেহে বিভিন্ন রকমের ভাইরাস জনিত রোগের প্রকোপ দেখা দিতে পারে। মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইব, টাটকা এবং পরিষ্কার খাবার খাইতে দিতে হইব। বর্তমান আবহাওয়ায় শুকরের

দেহে ব্যাকটেরিয়া জনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিতে পারে। তাপমাত্রার ও খাদ্যের হঠাৎ পরিবর্তন এই রোগের লাগিয়া অনেকটাই দায়ী। প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো ঔষধ খাইতে দেওয়া প্রয়োজন। সবার প্রতি অনুরোধ, আপনারা বা আমরা যারা সকাল সন্ধ্যা জমির মধ্যে কাজ করিয়ার, খেয়াল রাখবা রৌদ্র ওঠার আগে যতটুক ফাড়া যায় কাজ করিয়া নেওয়ার লাগিয়া। দুপুরের রৌদ্রে কোন অবস্থাতে নিজে মাঠের মধ্যে কাজ করবা না, ছায়ের মধ্যে যে কাজগুলি করা যায় এই কাজ আপনারা করবা। রৌদ্র যখন একটু জিম খাইব এরপরে গিয়া মাঠে আমরা কাজ করতাম পারব। যারা আউশ ধান লাগাইবা মনস্থ করছেন আপনারা কিন্তু অবশ্যই এসআরআই পদ্ধতিতে যদি করেন তাইলে অনেকটাই লাভের সম্ভাবনা আছে। অনেক জায়গাত লাগানি শেষ, কারণ ওই জায়গার আউশ তুলিয়া তারা রবি মরশুমের বিভিন্ন ফসল চাষের লাগিয়া জমি তৈরি করবা। সঙ্গে রবি মরশুমের ফসল যাতে আগুয়ান তারা বাজার নিতে পারেন এর লাগিয়া তারা ওখানেও আউশ ধান লাগাইলেছেন। খেয়াল রাখবা আপনার গবাদি প্রাণীর দিকে এবং খেয়াল রাখবা আপনার বাড়ির সবার দিকে। প্রয়োজন ছাড়া প্রখর রৌদ্রের মধ্যে বাড়ির তাকিয়া বাইরই বা না, কাজ ছাড়া। লক্ষ্য রাখবা পর্যাপ্ত পরিমাণে জল খাইতা, সঙ্গে লেবুর শরবত কিন্তু আপনারা পানীয় হিসাবে গ্রহণ করতে পারেন।

0: নমস্কার একদা শ্রোতা বন্ধুরা, আসর আইজ শুরু করি আর তে আসরে আজকে একজন দাদাবাবু আইসইন। নমস্কার একদা দাদাবাবু।
1: নমস্কার ম্যাডাম।
0: আচ্ছা, তে আপনার পরিচয় এখান দিলাওকা।
1: আমার নাম মোজাম্মেল আবেদিন, আমি একজন কৃষি কীটতত্ত্ববিদ।
0: আচ্ছা, তে আইজ কিতা আলোচনা করতে দাদাবাবু?
1: আজকে আমরা আলোচনা করব এপিকালচার, মৌমাছি পালনের উপরে।
0: আচ্ছা, খুব ভালো আলোচনা, তো শুরু করুন।
1: এপিকালচার, মৌমাছি পালন হলো যে আমাদের বিশ্বের যে ফুড রিজার্ভ বা যা ফুড প্রোডাকশন হচ্ছে, এটার 75% বা তার বেশি যে প্রোডাকশন হয়, এটা ওয়ান অফ দ্য রিজন হইল এই পলিনেটার, হানিবি বা অন্যান্য যারা পলিনেশন করে। এই আমরা যে কেমিক্যাল ব্যবহার করছি বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বা ক্লাইমেটিক চেঞ্জ হচ্ছে, এটার কারণে এই যে পলিনেটাররা আছে, হানিবি বা অন্যান্য যারা পলিনেশনে হেল্প করে, তাদের সংখ্যা দিন দিন কমছে। আমরা জানি যে মধু আমরা যেটা পাই অ্যাপিকালচার থেকে, এই মধু ছাড়া তারা আরো ওয়্যাক্স, প্রোপোলিস, রয়্যাল জেলি, বি যেটাকে আমরা বি ওয়্যাক্স বলি, সব

0: নানান ইত্যাদি প্রোডাক্ট, তারা ওই হানি বি যেটা মধু, তারা মৌমাছি তারা উৎপাদন করতে থাকে। এটা মেডিকেল ইন্ডাস্ট্রিতেও লাগে, কসমেটিক ইন্ডাস্ট্রিতেও লাগে। আর যদি তাদের সংখ্যা বিলুপ্ত হয়ে যায় তাহলে কোনো ক্রপ প্রোডাকশন হবে না, কোনো খাদ্যর উৎপাদন হবে না। তাহলে আমাদের সচেতনতা অনেক জরুরি যে আমরা কিভাবে আমাদের মৌমাছিরা যারা আছে তাদেরকে কিভাবে আমরা রক্ষা করতে পারি। এবং শুধু খাদ্যের উৎপাদনের মধ্যে না, আমরা এটাকে এন্টারপ্রেনারশিপ হিসাবে, বিজনেস হিসাবে, গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরের বিভিন্ন স্কিম আছে এই এপিকালচারের জন্য, আমরা এটাকে একটা সেপারেট উদ্যোগ হিসাবে নিতে পারি। যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে ন্যাশনাল বি মিশন এবং হানি বি কিপিং রয়েছে। এটার মাধ্যমে কোনো যদি কৃষক ভাই বোনেরা বা কোনো উদ্যোক্তারা নিজের থেকে কোনো এপিকালচার, এই মধু উৎপাদনের ব্যবসার মধ্যে আসতে চান, তারা 40-80% সাবসিডি পেতে পারে যদি কোনো লোন টোন নেয় বা কোনো টাকা পয়সার প্রয়োজন থাকে। যারা আমাদের ST SC ভাই বোনেরা আছে তাদের জন্য এই সাবসিডিটা 90% পর্যন্ত আছে। এটা ন্যাশনাল বি বোর্ড দ্বারা পরিচালিত হয় কৃষি দপ্তর থেকে। এছাড়া যে আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আন্ডারে এটাও আরেকটা স্কিমও আছে, হর্টিকালচারের আন্ডারে আছে KVIC, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। এসব দপ্তরের মাধ্যমে এই বিভিন্ন স্কিমগুলা এই মধুপালন বা মৌমাছির যে বিজনেসগুলো আছে এটার জন্য করতে পারেন। এটার জন্য এক তো সাবসিডি যেটা বললাম, যদি লোন নেয় কেউ তাহলে সাবসিডি পাবে, তাহলে আর তাছাড়া যদি কেউ ট্রেনিং নিতে চায় কিভাবে এই মৌমাছি পালন করতে চায়, কিভাবে কোথা থেকে বক্সটা নেবে, এবং এই ট্রেনিং সম্পন্ন হলে অনেক স্কিমের মাধ্যমে এই বিহাইভ, যেটা আমরা মৌমাছির বক্স বলি, অথবা কুইন বি যেটা রানী মধুমাখি বা বাকি যারা ছাতা আছে, ট্রেনিং এর শেষে এই ইনস্টিটিউটগুলা বা সংস্থান থেকে তারা পেতে পারে।
1: আচ্ছা, তো ও যে মৌমাছি পালন, ওটা তো মানে 100-10 জন কৃষক ভাইও করেন কিনা সন্দেহ আছে, কিন্তু আপনি আজ আলোচনার মাধ্যমে তারা শুনলে কিবা মানে আবার নতুন করে শুরু করতে পারে। তবে কিছু কিছু কৃষক ভাইয়ের লগে আমারও পরিচয় আছে, তারা মানে মৌমাছি পালন কররা।
0: আমাদের যেগুলো বড় রাজ্য আছে, উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, এদিকে কিন্তু ডেডিকেটেড তাদের হলো লার্জ স্কেল ফার্মার। তাদের একটা কৃষকের এটা 20-50 খানি, 100 খানি, 100 বিঘা এইভাবে মাটি থাকে। তারা মনোক্রপিং করে, এক জাতের চাষ, ধান করলে শুধু ধান করে, যদি সুগার ক্রেন করে বা অন্য গেহু করে তো একটাই ক্রপ থাকে। তাহলে দেখবেন ওই অঞ্চলের মধ্যে যারা কৃষকরা আছে অনেক রিচ, ধনী, বা অনেক সময় ক্রপ ফেলের কারণে যে ফার্মার সুইসাইডটা হয় ওই এরিয়াতে অনেক বেশি হয়। আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো আছে এটার মধ্যে কিন্তু মিক্স ক্রপিং করে, জুম কাল্টিভেশন করে, যে চাষিরা যারা ধান চাষ করছে এরা সবজি সিজনে সবজিও চাষ করে, বাড়িতে গরু বাছর আছে, গাছপালাও আছে, ফিশারিও আছে, মিক্স ক্রপিং বা ছোট ক্রপ। তাই আমাদের এখানে ওই ফার্মার সুইসাইডের যে কেসটা এটা অনেক কম আছে। এবং এই মিক্স ক্রপের মাধ্যমে তারা যদি চায় 1-2-5-10 বক্স লাগাতে, ইজিলি তারা লাগাতে পারে, পুকুর পারে লাগাতে পারে, সবজি চাষের মধ্যে লাগাতে পারে। এটা ইম্পর্টেন্ট হলো যে আমরা একটা ট্রেনিং নেওয়া দরকার, কারণ এটা সারা বছর আপনার যে মধু পোকাটা আছে, মৌমাছিরা আছে, এটা কিন্তু সারা বছর থাকে, কিন্তু সারা বছর ফুল থাকে না, যাতে থেকে তারা ওই পলেন বা হানি গুটায়। তাহলে অফ সিজন, যেটা বৃষ্টির সিজন এখন যেটা আছে, এই অফ সিজনে এই মৌমাছিগুলার কেয়ার করাটা খুব দরকার। এটার কেয়ার করতে হলে আমাদের যে বি বক্সটা আছে, যে কৃষকগুলা যে এটা চাষগুলো আরম্ভ করবে, বি বক্সের যে স্ট্যান্ডগুলো আছে, স্ট্যান্ডের মধ্যে কোনো একটা কন্টেইনার বা বাউল দিয়ে একটু জল দিয়ে দিতে হয়, তাহলে মানে পিঁপড়া আসতে যেন পারে না। অফ সিজনের মধ্যে কোনো জায়গাতে চিনির জল দিতে হয় বা একটু মধু 1 চামচ জলের মধ্যে দিয়ে একটা এভাবে অফ সিজন ফুড তৈরি করে দিতে হয়, কারণ এই সিজনে বৃষ্টির সিজনে যে ফুলগুলো থাকবে না তা মৌমাছির খাওয়ানোর জন্য খুব দরকার। আমাদের যে কোনো ধান হোক, সবজি হোক বা ফল মূল যাই আছে, এটার পাশে যদি কৃষক 1-2 করে বক্স লাগায় তাহলে প্রোডাকশন দেখবে 30-50% প্রোডাকশনটাও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া যে এই বিহাইভ বক্সটা আছে এখান থেকে তো মধু পাবেই, এছাড়া যে ওয়্যাক্স আছে ক্যান্ডেল ফ্যাক্টরি বা মেডিসিন ইন্ডাস্ট্রি তো খুব দরকার। এছাড়া যে আমাদের অ্যাথলিটরা আছে, যারা স্পোর্টসম্যান, স্পোর্টস এর মধ্যে তাদের কেরিয়ার এটা রয়েছে, তারা এখান থেকে রয়্যাল জেলি অনেক সময় নেয়। এটা একটা স্টেপল ফুড বা হাই কোয়ালিটি ফুড বলে দাবি করা হয়, এটা একটা আলাদা উদ্যোগ হিসাবে নিতে পারে।

0: অনেক জায়গাতে আমরা দেখেছি যে এইভাবে হানিবি অন্টারপ্রিনোর রয়েছে, যে এই মধুমাছির উদ্যোক্তারা, তারা কি করে যে আমরা সন্ধ্যাবেলা অনেক সময় দেখি যে ফুড কার্ট রয়েছে, গাড়ি করে ভ্যান নিয়ে আসে রাস্তার পাশে, যে খাউন টাউন বানায়, আবার রাতের বেলা আবার গাড়ি চলে নিয়ে এসে যায়। ঠিক এইভাবে হানিবি অন্টারপ্রিনোররা কি করে, গাড়ির মধ্যে এইভাবে পুরো বক্স থাকে, ওরা বক্সটা ক্যারি করতে পারে, যে জায়গাতে শস্য ক্ষেত হচ্ছে বা সানফ্লাওয়ার চাষ হচ্ছে বা যেই শাকসবজির মধ্যে ফুলের সংখ্যাটা বেশি আছে ওইখানে তারা ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে পারে এবং সিজনে অনেক বেশি উৎপাদন করতে পারে। এই উৎপাদন করার পরে বিভিন্ন ইনস্টিটিউট তারা থেকে তারা ট্রেনিং গ্রহণ করতে পারে কিভাবে এই হানিকে, মধুকে কিভাবে প্রসেসিং করতে পারে এবং ভবিষ্যতে সেল করতে পারে। তাই যে নর্মাল যে প্রোডাকশনটা হচ্ছে বা কৃষকের আয়টা হচ্ছে, এই আয়টা কিন্তু বৃদ্ধি হবে। আর কেউ যদি এটাকে একটা আলাদা উদ্যোগ হিসাবে নিতে চায় তাহলেও কিন্তু এটার গ্রোথ পটেনশিয়ালটা অনেক বেশি।
1: আচ্ছা, ও যে কইলা আপনি বাইরের কথা, বাইরের তো নে অত অত মধু আয় দেখা আমরা বুঝতাম পারি না এই মধুর ঘাটতিটা। বাইরে মধু চাষ হয় দেখিয়াও আমরা এখানে অত অত মধু আইয়ে তো। ও যে আপনি কইলা প্রত্যেক কৃষক ভাই এই একটা করে বক্স তারা রাখতেই পারেন, একটা বক্স রাখা কোনো ব্যাপার না। আচ্ছা, এই যদি রাখেন কৃষক দাদারা, তে তো মধুর আমার আর বাইরে তেমনি আর আওয়ানের দরকার নাই, অন্যর মধু আমরা খাইতাম পারম। আর ও যে বাইরের মধু আনইন আমরা যে যেটা বয়ামের মধ্যে বা শিশির মধ্যে ইয়ে, ওটার মাঝে তো কেমিক্যাল মিশানি থাকে, কারণ ওটা না দিলে তো এটা বেশি দিন থাকতো না আমরার ঘর। আর আমরা যখন ইহান থেকে ফাইমো লিটার লিটার করিয়া কিনিয়া আমরা রাখতাম পারবো কোনো কেমিক্যাল ছাড়া সবটা ছাড়া।
0: অনেক সময় দেখা যায় কোম্পানিগুলো, যে বাইরের কোম্পানিগুলো আছে যারা ব্র্যান্ডেড কোম্পানি আছে ওদের কথা আমি বলছি না, অনেক রাস্তাঘাটে যারা বিক্রিত করে বা এভাবে ফলস ফ্যাক্টরি বানায়, তারা কি করে সুইট সিরাপ যে গম দিয়ে ওটাকে মধু চিনি দিয়ে মিলিয়ে একটা বানিয়ে নেয়, আর এটা মানে পরবর্তী সময় যে পুষ্টি বা মেডিসিনাল যে প্রপার্টি বা ইম্পর্টেন্স যেটা আমরা পাওয়া দরকার আমরা অতটুকু পাই না। তো এটা যারা মধুর মধ্যে অনেকগুলো টাইপ আছে, একটা হলো রক বি অ্যাপিস ডরসেটা বলে, যে আমরা দেখি কোনো সময় জলের ট্যাঙ্কি বা পাহাড়ে কোনো পাথরে বা বড় গাছের ডালের উপরে ওটা, এটা একটা ওয়াইল্ড ভ্যারাইটি, এটাকে আমরা ডোমেস্টিকেট করতে পারি না বা পালন করতে পারি না। যে কৃষক বন্ধুরা আছে বা পাহাড়ে যে আমাদের জনজাতিরা ভাই বোনেরা আছে, তারা অনেক সময় এটাকে হারভেস্ট করে ওখান থেকে এটাকে মানে নিয়ে ভেঙে নিয়ে বিক্রি করতে পারে, এটাকে আবার ডোমেস্টিকেট করা যায় না। আরেকটা আছে অ্যাপিস ফ্লোরিয়া বা অ্যাপিস ইন্ডিকা, যেটা মানে আমাদের এশিয়ার বা ভারতীয় জাতি, এটা একটু ছোট সাইজের, যে ওয়াইল্ড হানিবিটা থাকে এটা থেকে একটু ছোট সাইজ থাকে, প্রোডাকশনটা একটু কম হয়। অনেক সময় দেখি আমরা গ্রামে গঞ্জে একটা কাঠের বাক্স বানায় বা একটা যে কুইন বিটা রানী মধুমাখি এটার মধ্যে এনে দেয়, বাকিরা আস্তে আস্তে আসে বা প্রোডাকশন করে। বা কমার্শিয়াল প্রোডাকশনের জন্য অ্যাপিস মেলেফেরা, যেটাকে আমরা ইউরোপিয়ান বি বলি, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দেওয়া হয় বা এই বি হাইভ বক্স এই জারটাই দেওয়া হয়, এটা খুবই মানে ফেরোসিয়াস না, একদম ইজিলি ডোমেস্টিকেটেড। যেভাবে আমাদের হাঁস মুরগি গরু ছাগল থাকে, এই হানি বিটা যেটা ইউরোপিয়ান বি ইজিলি ডোমেস্টিকেটেড হয় এবং একটার থেকে একটা বক্স থেকে বছরে 15-20 লিটার পর্যন্ত চলে আসে। তো ইজিলি ফার্মারটা যদি একবার ট্রেনিং করে, কেভিআইসির আন্ডারে বা কেভিকের আন্ডারে এক সপ্তাহ ট্রেনিং কোর্সও থাকে, এটার মধ্যে মেইনলি কি কি ডিজিজ হয়, কিভাবে অন্যান্য পোকার থেকে মধুমাছিকে বাঁচানো হয় বা অফ সিজনে কিভাবে ওই মৌ পোকাকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয়, তাদের খাওয়ান কিভাবে, এই সপ্তাহ দিনের ট্রেনিং এর মধ্যে শেখানো হয়। ট্রেনিং শেষে এই একটা দুটা বক্স ওই ইনস্টিটিউট বা দপ্তর থেকে দিয়ে দেওয়া হয় এবং প্রাথমিক স্টার্ট করার জন্য যা যা প্রয়োজন এক দুইটা বক্সের পুরো ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে আমাদের কৃষক ভাই বোনেরা ইজিলি নিজের বাড়িতে একটা দুটা বক্স দিয়ে স্টার্ট করতে পারে,
1: বক্স রেডি হয়ে দেওয়া হয়।
0: অনেক সময় এটি ওই এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কেবিআইসি, হর্টিকালচার বোর্ড, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার, এটার আন্ডারে এই দপ্তরগুলোতে বিভিন্ন স্কিম আছে, এই স্কিমের মাধ্যমে বক্সগুলো দেওয়া হয়। অথবা এই স্কিম রিলেটেড যদি কেউ বিজনেস করতে চায় মধুমাছি নিয়ে, তাহলে অনেক সাবসিডি দেওয়া হয়।
1: আচ্ছা, তো এই যে মধুর ব্যাপারটা, এটা কোন সময় শুরু? ধরুন অনেকজন কৃষক বেকার ভাই, তাই না, আপনার এই যে আলোচনা শুনিয়া তাই শুরু করতা, কিলা শুরু করবা, তাই ট্রেনিং নিলা, আপনারা অফিস

0: তনে বক্স দিলা অহন শুরু করবা কিলা ও মৌ মাসে কেম তনে আনবা তনে?
1: এটা প্রথমেতে আমাদের যে এগ্রিকালচার দপ্তর রয়েছে আমাদের জেলাতে বা সুপ্রিনটেন্ডেন্ট অফিস আছে, এখানে যোগাযোগ করতে পারে। আমাদের ঊনকোটি জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে চন্তৈলে, ওখানে যোগাযোগ করতে পারে। ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার অফিস আছে কৈলাসহর, এখানে যোগাযোগ করতে পারে। এই দপ্তরের মাধ্যমে ট্রেনিংগুলো দেওয়া হয়, আর ট্রেনিংয়ের শেষে একটা দুটা করে স্কিমের আন্ডারে স্টার্ট করার জন্য বক্স বা হানিবি দিয়ে দেয় বা বিহাইভ দিয়ে দেয়। তো এখান থেকে পরবর্তী সময় যখন ওরা বংশবৃদ্ধি করবে, এখান থেকে তারা নতুন মানে বক্সের মধ্যে ট্রান্সফার করতে পারবে বা বক্সগুলা বাড়াতে পারে। স্টার্টিং এর মধ্যে ওই দপ্তরগুলাতে এসে যোগাযোগ করবে, বা বছরে যে কোনো সময় আলাদা আলাদা সময় আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে স্টার্ট করে দেওয়া হয়। ট্রেনিং করা হয় সপ্তাহ দিনে। আগরতলাতে স্থিত আমাদের KBIC আছে, খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, ওইটার আন্ডারেও ট্রেনিং দেওয়া হয়। আর ট্রেনিং এর শেষে স্টার্ট করার জন্য যা যা প্রয়োজন সেটা দেওয়া হয়। আবার কেউ যদি বড়ভাবে উদ্যোগ স্টার্ট করে, তাহলে কিন্তু লোন বা সাবসিডির পরামর্শ বা সাবসিডির ব্যবস্থাও রয়েছে দপ্তরের মাধ্যমে।
0: আচ্ছা,

0: করা হয়, ট্রেনিং করা হয় 7টা দিনে। বাগরতলাতে স্থিত আমাদের KBIC আছে, খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, ওইটার আন্ডারেও ট্রেনিং দেওয়া হয়। আর ট্রেনিং এর শেষে স্টার্ট করার জন্য যা যা প্রয়োজন সেটা দেওয়া হয়। আবার কেউ যদি বড়ভাবে উদ্যোগ স্টার্ট করে তাহলে কিন্তু লোন বা সাবসিডির পরামর্শ বা সাবসিডির ব্যবস্থাও রয়েছে দপ্তরের মাধ্যমে।
1: আচ্ছা, খুবই ভালো মানে ব্যবস্থা। আচ্ছা, ও যে মৌমাছি ধরুন শুরু করিয়া দিলা, এর পরে তারার যত্ন আত্মি বা তারার কি খাওয়ানো আন্দোলন লাগেনি, ওটাই কি লাগবে?
0: এটা দেখেন একটু টেকনিক্যাল ব্যাপার আছে এই মৌমাছির পালনের, তাই যে কোনো দপ্তর থেকে দেওয়ার আগে 7-10 দিনের ট্রেনিং থাকে বা 1 মাসের ট্রেনিং থাকে। এই ট্রেনিং এর মাধ্যমে প্রথমত আপনার যে জারটাকে চিনানো হবে, কোন মধুমাছি আপনাকে দেওয়া হচ্ছে বা কোন মধুমাছি কিভাবে। আপনি যদি সাধারণত ওই জলের ট্যাঙ্কির উপরে যেটা থাকে ওয়াইল্ড বি, এটাকে যদি ধরতে যান তাহলে কামড়ে দেবে, ওটাকে মানে ডোমেস্টিকেট করা যায় না। এইভাবে প্রথম আপনি জাত ছানবেন, 3-4 জাতের মধ্যে ইউরোপিয়ান আছে, ইন্ডিয়ান অ্যাপিস ফ্লোরা যেটা আছে বা ওয়াইল্ড ভ্যারাইটি আছে, কোনটা আপনি নিচ্ছেন। নেওয়ার পরে ওটার কেয়ারটা, যেটা সিজন থাকে শীতের সময় বা শাকসবজি যখন হয় ফল বেশি থাকে তখন তাদের এক্সট্রা কোনো মানে তেমন বেশি কেয়ারের প্রয়োজন হয় না, তারা ফুল থেকে রস চুষে তারপরে তারা হানি প্রোডাকশন ব্যবস্থা করতে পারে। আর অফ সিজন যেটা বৃষ্টির সিজন বা অন্যান্য সময় যখন ফুল থাকে না তখনের সময় ওই চিনির রস দিয়ে একটু 1 চামচ হানি দিয়ে একটা তাদের ডিশ বানাতে হয় এবং রেগুলার 1-2 দিন পরে পরে এটা চেঞ্জ করে দিতে হয়। ওই সময় অন্য পিঁপড়া থেকেও তাদেরকে বাঁচানো হয় বা তাদের যে অ্যাপিয়ারি রয়েছে যেখানে মধ্যে বক্সগুলো থাকবে ওটাকে পরিষ্কার রাখতে হবে ডাইরেক্ট বৃষ্টির জন্য না পড়ে, এবং যে বক্সের স্ট্যান্ডগুলো আছে এটার মাধ্যমে ওই এটার মধ্যে একটা অ্যান্ট গার্ড দেওয়া হয় যেটার মাধ্যমে পিঁপড়ার জন্য বক্সের ভিতরে না যায়। এভাবে অফ সিজনে কেয়ার করতে হবে, তাই এটা 1 মাসের বা 15-20 দিনের যেটা ইনস্টিটিউটের ট্রেনিং আছে ওই ট্রেনিং এর মাধ্যমে শেখানো হয় এবং এই ট্রেনিংটা করার পরে এটা স্টার্ট করতে পারবেন।
1: তো খুব সুন্দর আলোচনা শুনলাম দাদাবাবু, আমরা কৃষক দাদারাও শুনরা। তো আজ আসর অনু শেষ করলাম, আসর শেষ করলাম গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই

মৃত্তিকার উপরে জলেরই বসতি, তাহার উপরে ঢেউ, মৃত্তিকাছে যাহা নাই ব্রহ্মাণ্ডে তাহা দেহবাণে, আমাদের সাধু বৈষ্ণব প্রকৃতির কথা দেখুন না। মৃত্তিকাছে এটা মাটি ঢেউ, মৃত্তিকার উপরে জলেরই বসতি, পাতি জলে তাহার উপরে ঢেউ, তাহার উপরে আমার প্রাণ গোবিন্দের কোথায় থাকে, বিন্দুরূপে অর্ধচন্দ্র।

দেখুন খল নায়ক আবার খলেরও পীড়িতি তুষের রং ধিকে ধিকে যেন বয় সব আগুন দেখা যায় তুষের আগুন দেখা যায় কি ধিকে ধিকে প্রত্যেকটা মানুষের দিবেন সবাই সবাই কোথায় কাজ অন্তরে বেঁচা গেছে।

শুনলেন ঘর গৃহস্থির আসর। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

আকাশবাণী কৈলা শহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্সবাজার অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

শিবানী আগরতলা যতনে ফাচিং খাপাং হামজামাইয়া ফারি তাবুক চেংজাগ চিনি তিনি সানজা জরানি ককবরক আওয়াই পান্দা তিনি খানাবাই না আচু আচানি খাতুমা পান্দা তিনি নিয়ে পান্দাও কেরাম কথমা খানাবাই না

0: তিলকতমা ক্যারাং কথমা নিমু কথমা সবাই খানারা সখিনী দেববর্মা তিনি খানাবায়েন এই ক্যারাং কথমানি পইলা বখা
1: মনাই নাদা পাইছে সপরি পাইছা
2: সৈবাইদ্রুপ
1: দহকে স্রাব জানান থাঙ্গ তাল বপিলা লাবা নানা তাম খতং নাইতে নানা বাই স্রাব যা ব্রেজেক যা বরক বা বিনি থা কেসা রগলাইতে তৈ আগি নেই কেরাম কথমা রক সঙ্গ খালায় না ফাইদি মনাই
2: আও আবলে নাম কক ন ফিয়া তিনি বেলেখেন তাল পিলালা ন থিকে কিসা নাই নেলেগে না থাঙ্গ
1: মনাই নেন নানা দগা বুড়ি দু
2: ও নানো নানো
3: ও
2: ও মা তামক চংসে
3: আবনাই বড় হামনে পা গরিতা তাকুক দং বিহ বুকুক দং টংফুরো গে যখন দে তিলক থামা থাকা তিলক দামা থাকাই না বড়নি মানে গারিখা বড় দাম গারিখা নকবা তেলকা ঙ্গই দং হতং দং হান্তা আমতি হান্তা দাসমা খনাদি বাইখুম দিয়া
1: আও
3: গে ন তামং খা একটা গণক ফাকিয়া ইয়া ফানাই যাইতা ইয়া ফানাই নে ফাকিয়া ইয়া ফানাই নে ফাকিয়া আ ইয়া ফানাই নে ব আঙ্গু নখলা ফাকিয়া ও হ্যাঁ বাবো হে আবু বাসায় কারণে আং সে মায়ের নগদ টংবাই হিনু হে হিনি হিংকাটা গণক ইয়া ফানাই নাই গেন আসুক দে বাবা দিয়েছে আসুক দে হিনি বন হই খাবলাই তাম্পালাই রেখা
1: সাবো
3: আবু বাসায় অকারণে খা তা খেনা দি ইঙ্গ দাসামাই বু বাসায় অকারণে অকারা বা নখলা নখরি রেখা হান্তা গা আসুখা ও বাবা দিছা না অকরা অকরা সঙ্গা হান্তা গ নং বা হ্যাঁ বা বাবা জি রক বা গনক মান মানবাই বা ইয়া ফারুদ নাই না রংজা ও মানো মায় মানো মানো মানো উংসে রেখা
2: ইয়া ফান সাপ সাপ না
3: অখরা
2: ও
3: দাস মাই বুঝি দে আবো মুখে বুবা আছে অখরা যত নখার বা বড় নুকজন তো খেদ ও গাই পয়সা রোগ গরিতা বাবা দিসা নাইয়া মাইয় নাইয়া নাইয়া হিং গাতা গাই না তো বলা সা হি আফা বুপরা নাজ গেখিয়া গাই নেলে অল খিবলা গাইসানো পা মাই নাম করে আমি সাইরে কাটা
2: ও আমি হিনি সাজা কাটা ব
3: এ আমি
2: ইয়াফা নাই বাই
3: ইয়াফা নাই বাই খনা দি দাবা ইয়া গাই মানে খুম দে খনা দি তো গাই গুখা ফুক চাকাই থাকা বনো হামিয়ানি সাকাবা কয়দি সাকাই গাই তাই

0: थोड़ा मोमोचो को चुगा आप तो फुर कोई मुक्त लिया भैया दी बा गए याँ ना बाबू चिप चिप चिप चिप चिप ये फागुन सही तो मासूर उंगा ने कोकोला गए ओ हापर था का पन क्या
1: माले लाशने
0: ले ले जा सलाय था गोरा गए तो ले ले ता गए नहीं या पुंगो ना कोबंगु थुजावा ने गए हिंदी थुडी हने बाकी मुठुगा हंता Gay mukdori ni satang jang kata tilok tama bihita a kisu kumani bihi a te sabo ki japan sobdo kroi hawa bera wi bini rutu kuno tebu bera wi yakoi kai pa kya kai sanam ba yeta enda samai kane do a ang sai kana nan ganya unko mukdori thang chung jak ba hini sijali ata a
2: ye leng si yang ro
0: a kuma kai busu mai hin kana sai jama soton so pere alokai bok hai na haru bihik jaba
2: a mana sine bi
0: ki ki na haro khabur mo ki ki na haro himbo ki be kamon khai sing jok su ko handa bi no
1: lai buka asala
0: e a hai na haro khabur mo na haro khabur mo gusu sal khan kai bi bo tha sa si ja kan ta a nai bo kori kya o tha gore kap khata o tha gore
1: bo long bi sing ga e sab ja khana ji nai
0: सबसे खाना चाहिए वांग माने खारो में खाना लिया तंग माने खारो में खाना लिया बोरों ने खारो में खाना लिया और था गोरा अंग्यांग थाना ताबो कामा कामा कामा आप बस जो तो काब का बोरों आंधों की भी काब जग पा
2: आ
0: बोरों को भी थाना रंग लिया लामा सीने लिया आप बोरों नोंग ना बोस बी नोंग बखं กะบ่ทันนี่นอกมันบ่ทันนี่อ้าบ่ทันนี่ฉิลิยะเนกะมังกะมังกะมังอลคัยเอ้อกึซึมะทากะมะนังมะผักแกอ้อทากะเรบ่รังตองนะซะดิตองมันนี่ขะระมะขะนาเลยะวางมันนี่ขะระมะขะนาเลยะซิแมนนี่กงมันนี่ขะนาเลยะปาระตองคะจะซุยบ่หูลงนะบ่เลยตองบ่กอตองนะบ่เลยอ้าเดริคะอันดรากุนดราอันดรากุนดราอลคัยบุกะทอริยะซะบุพังทงทุงทุงผีลิตองผู้อ้าเอ้ออบ่บ่รงกันอ้าบ่เคยอ้าอุงกอคิชุมะมะทากะ
1: ไอ้กูมันไอ้แพ้แกบ่เลยบ่ไอ้แพ้แกบ่เลยนี่บ่ปะซะจองไปติกันตาเอ้บ่แกกลับคาซะมันไอ้ฮึฮาปรกซากะวะทุนานี่ถูกไอ้อังวานี่ยาพุงเตะซากะบ่คลิกแกบ่ฮะเตะงาบ่ฮิมนาฮิมบ่บ่บินกาละคาเลตรุตรคานี่ฮังกะซะคะเดบ่บ่ยาลคาไกอังบ่คาบรุมผักแกเตะดาวไข่นึงถุยลียามันไอ้กูซูกิชุกุมานึงตาบ่ถุยลียาอะบ่ต้องไข่นึงถุย
0: আর কে বন্ধু নগলিয়া কে বসলে আনা আনি ঠাকুর খিবির কলাঙ্কা আং তা বড় ও মা আংসে বিহে কাছে ফিল সারি মেয়ে আং বড় সারি মানে নে কাথরিয়া
2: সাবানি
0: বহগ গনা আ কাথরিয়া বিহিক তা কাথর আনানি রানি আং আ বল ফিনাই জানি হেঙ্গাই না ও বাবু নেন আনি বাবু সে নর মাইক তুক যাথে নে আন মাইক জং জার দি নর মাইক জং যাছ না নে বুতি খান দি ও আন বাবু
2: তবান তুই যাদি
0: তবান তুই যাদি আং নক সিম বা মানি সে তো ও বাবু
1: কসং তাই তাই চিলে না নে ক খনাইব
0: আ কতা
2: এ ভাই মিন বিন মো খনা তো ইয়া দা কেন কত
0: মা আ নর মা খনা খনা তো জগ ভাই
2: ไปไหนบ้างบ้างทักกันตามองพะยาวกะนอบ่รอองค์ไสอาบิบังไสกันเนาะกันเนาะอีโกนาฮาเดสบ่บ่อ้าอ้าเบียซาอังเลบ่ได้กอกบ่ได้กอกกูสิแต่ขอซะบริตุเพอานะซะซาริแม่ย่านึ่งอมตะตักแกซาซาริเนี่ยมันเบียซานึ่งมอติบ่ก็บุพังเพลานี่ท่าอ้าตายไสมาเลย

বিনি খুক্তি কস মনিয়া তখে খবাং খার ওই তোকারি মানে তোসা তল দিয়া ও বিশিলে থানি বা কাবু থাঙাইব কক্ষা সানা রঙিয়া

আশিক জোড়া মঙ্গল দেবর মানে খুবই রেসাব জোড়া সম্মুখনা বাইকা আকাশবাণী আগরতলা তাবুখানা বাইরে নবর্তীবাণী কক নবর্তীবাণী কক ও সাকলাই চাখা ন খাও চুমুই কুপলুং তঙনে গরং গরং থাইও ফেরাং কগে ওয়াতে ওয়াইফেন মান হনে সাজা তঙ্গ তিনি নিতং সামারি থামচি বা পয়েন্ট 2 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নকজাকা 20 ডিগ্রি সেলসিয়াস খুনানি তংসামারি 35 ডিগ্রি সেলসিয়াস তাই খামানি 20 ডিগ্রি সেলসিয়াস নি গানাগানি তঙানা হজা খালাই মুনি কগ সাকলাইজাকা গরং সাকরংস থাইও ওয়াতি ওয়াই ফেরাং কগই মানো আশোক জোড়া খনাবাইখা নবর্তে বানে ক আকাশবাণী আগরতলা অর্ণ পাইকার চিনি চিনি হর্নি কক বড় খাওয়াই পান্দা যত্ন হর কাহা।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সারা দেশে 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে আজ ভাবিয়া পোর্টালের উদ্বোধন করেছেন বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ফিলিপিন্সের দক্ষিণে আজ সকালে 7.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, আহত 200-র বেশি। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংসে 300 রানে হারিয়ে দিয়েছে। আর সি বিস্তারিত খবরে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন।

0: সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিষয়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই সম্মান প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার সুরজ পারাসার, লেফটেন্যান্ট কর্নেল নীতিশ ভারতী শুক্লা, মেজর আদিত্য প্রতাপ সিং, ইন্সপেক্টর লক্ষণ কেওয়াত এবং রামেশ্বর দুর্গা দেশমুখকে শৌর্যচক্রে সম্মানিত করা হয়েছে। মরণোত্তর কীর্তিচক্র সম্মান পেয়েছেন শহীদ লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি এবং সিপাহী প্রবীণ প্রভাকর। বীরচক্র প্রদান করা হয় কর্নেল কোসাং লাম্বাকে। মরণোত্তর বীরচক্রে সম্মানিত করা হয়েছে রাইফেলম্যান সুনীল কুমার, সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ ও কনস্টেবল দীপক চিঙ্গা খামকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ভাবিয়ে পোর্টালের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে এই সংক্রান্ত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, মাল্টিমোডাল যোগাযোগ, বিশ্বাসযোগ্য ব্যবহারিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসনিক কার্যকারিতা, শ্রমিক অনুকূল পরিবেশ এবং সুসংহত উন্নয়ন সহ একাধিক নিবিড় শিল্প পরিকাঠামো গড়ে তোলাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ দেশের উৎপাদন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন তিনি।
1: To develop the industrial ecosystem and promote large-scale job creation through greater investments across the length and breadth of India, we have launched the Bhavya scheme. Bhavya will set up 100 industrial parks of different sizes. This time we are also going to be looking at earmarking more area for startups, deep tech or technology-oriented businesses, R&D and innovation-oriented businesses.
0: প্রকল্পের সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভাবিয়ার অধীনে শিল্প পার্কগুলিকে আঞ্চলিক প্রয়োজনীয়তা এবং শিল্পের চাহিদা মতো গড়ে তোলা হবে। উল্লেখ্য, 6 বছরে 100টি বিশ্বমানের শিল্প পার্ক গড়ে তোলার লক্ষ্যে সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি ভাবিয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 33,660 কোটি টাকা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আগামীকালের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। এর অধীনে যোগ্য উপভোক্তারা প্রতি বছর হাসপাতালে চিকিৎসার জন্য পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পাবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প হল আয়ুষ্মান ভারত। দিন ধরে রাজ্যবাসীকে এই সুবিধা থেকে বঞ্চিত করায় বিগত তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি।
2: मैं डबल इंजन की सरकार की दृष्टि से आपको बताना चाहता हूं। अब देखिए, आयुष्मान आरोग्य मंदिर को हम पैसा देना चाहते थे। हमने कई बार सुवेंदु जी को कहा कि आप ही ममता जी को समझाओ, भाई हमारा लोगो तो लगाओ, आयुष्मान का कम्युनिटी हेल्थ ऑफिसर तो लगाओ, आशा वर्कर तो बैठाओ, हम आपको पैसा देना चाहते हैं। और फिर से मैं कहूंगा नहीं, लेकिन हो बे ना, यही उन्होंने कहा। आज देखिए अंतर क्या आया, मई महीने में सरकार बनी और आपको 527 करोड़ रुपए नेशनल हेल्थ मिशन के तहत हमने पहला किस्त आपको रिलीज कर दिया।
0: অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কেন্দ্র রাজ্য সরকারকে স্বাস্থ্যক্ষেত্রে সব ধরনের সহায়তা করবে। বাংলার বাইরে থাকলেও রাজ্যবাসী এই প্রকল্পের সুবিধা পাবেন।
3: NHM के अंदर इस साल पश्चिम बंगाल सरकार को पूरा मदद करने के लिए भारत सरकार आगे आया और 527 करोड़ उन्होंने पश्चिम बंगाल सरकार को ट्रांसफर भी कर दिया। ये डबल इंजन का सरकार कैसे चलता है, इसका एक बड़ा उदाहरण है। हमारी इस साल आयुष्मान भारत का एग्रीमेंट आज हो गया, 1 करोड़ 43 लाख फैमिली बेनिफिटेड होगा। जमीन में काम को किस तरीके से उतरना चाहिए, मोदी जी का नेतृत्व में भारत सरकार एक सब काम कर रहा है।
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভা সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ

0: করেছেন। নতুন দিল্লিতে আজ বিকেলে আইএনডিআই এ জোটের বৈঠক বসে। বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, এনসিপি এসপির নেত্রী সুপ্রিয়া সুলে সহ অন্যরা। যদিও আম আদমি পার্টি এবং দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়েছিল। বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানান, 25টি রাজনৈতিক দল আজ সেখানে উপস্থিত ছিল।
1: সবিনে পাঁচ

0: বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়েছিল। বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানান, 25টি রাজনৈতিক দল আজ সেখানে উপস্থিত ছিল।
1: সবিনে 5 পয়েন্ট পে আজ সহমতি জতাই হ্যায় আর ইনকে লিয়ে ইন মুদ্দো পর হাম ডট কে কাম করেঙ্গে লড়েঙ্গে আর আগে বড়েঙ্গে।
0: আগামী আগস্টে হায়দ্রাবাদে আইএনডিআই জোটের পরবর্তী বৈঠক বসবে। এদিকে ওই বৈঠকের বিষয়ে বিজেপির দাবি, আইএনডিআই জোট ইতিমধ্যেই জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। দ্বাদশ শ্রেণী বোর্ড পরীক্ষার উত্তরপত্রের জন্য নতুন চালু হওয়া অনস্ক্রিন মার্কিং পদ্ধতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের জবাব তলব করেছে। আগামী 12 জুন মামলাটির পরবর্তী শুনানি। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া চলতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও দেশে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ খানুজা জানান, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। গতকাল দেশের শোধনাগার এবং গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলি থেকে রেকর্ড প্রায় 53,000 মেট্রিক টন জ্বালানি উৎপাদন হয়েছে, যা সংকটময় পরিস্থিতির আগের তুলনায় 60% বেশি।
2: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG and natural gas remain stable, and we have adequate stocks of petrol, diesel and LPG which are available in the country. The domestic LPG production has been maximized. In fact, yesterday on the World LPG Day, our domestic refineries and fractionators, they produced 53 TMT per day. This is 60% more than the pre-crisis levels.
0: এদিকে পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, উদ্ভূত পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত চিন্তার। নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে উত্তেজনা প্রশমনের জন্য সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে সিভিল কন্ট্রাক্ট পার্টি জয়লাভের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে আর্মেনিয়ার শাসক দল সিভিল কন্ট্রাক্ট পার্টি সংসদীয় নির্বাচনে জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের দল 49.8% ভোট পেয়েছে। উল্লেখ্য, পাশিনিয়ান 2018 থেকে সেদেশের ক্ষমতায় রয়েছেন। এই জয়কে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেন। ফিলিপিন্সের দক্ষিণে আজ সকালে 7.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, আহত 200 জনের বেশি। জেনারেল সান্তোস শহরের বেশ কয়েকটি আবাসন ভেঙে পড়ে, সুনামির জেরে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী গ্রামও। প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা খতিয়ে দেখার কাজ চলছে। লাটভিয়ার পূর্বাঞ্চলের রেজেকনে ও লুডজা এলাকায় ন্যাটোর যুদ্ধবিমান একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে। ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের অধীনে কাজ করে একটি ফরাসি যুদ্ধবিমান ড্রোনটিকে আটক করে। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। খেলার সংক্ষিপ্ত স্কোর, ভারত 8 উইকেটে 564 ডিক্লেয়ার, আফগানিস্তান 152 ও 112। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।

ছি চিনে হিমমানি সাকা ও মকল কাইখ্যা হদালামনি বিশেংতি ব সাকা ভারত গবাংমা সেলাইজাকমা নুকমা তৈ আবরকনি ইয়া ফাঙ্গতঙ্গ ক্রেজা রকনি হামক্রাইতে উকলগ ক্লাইজাক লুকু বসং বসাকা হাপাং চয়াবৈ অন্তদয় বাই খা বা চামুং মানখাতে উকলগ ক্লাইজাক লুকু রকনি হামক্রাইনি কক তোমা কাহাম তুনি রৈনানো ওংখা হাপাংনি নাহারমু মন্ত্রী বক্রক সাকা জনধন একাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্বচ্ছ ভারত পিএম আবাস যোজনা জল জীবন মিশন তে আয়ুষ্মান ভারত হাই বেবাক চেতন লুকু রকনি বরম তে সেবসাপ সৈকে মানরনা বাকে চল খ্লাইজাখা বদেব সাকা ক্রেজা রকনি লাংমানি হামক্রাই খ্লাই নানি নো তাং সেপ কাইসা নাংমানি সামং খ্লাইকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তে ডিজিটাল প্ল্যাটফর্মনি বিশিংতে চুবাচু সিধা সিধি লুকু রকনি থানি সঙ্গীকা বসাকা ও চেতন নাহারমা এরেং থাংলিয়া মন্ত্রীবক্রক সাকা গরিব কল্যাণ যাত্রা ক্ষমতায়ন্তে বিকশিত ভারত ইমাংমুক থাং খ্লাইনা বখাক কাইসা গথাজাক জবা ও সঙ্গীখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানা দিল্লি কতালো ভার্চুয়াল তৈ সিপাহীজলা হাঙ্কুরনি শ্রীমন্তপুর হায়ুং বেরেমনি হারুকুংনি পোর্ট টাংসেব রুকজাক ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট চল খ্লায়ন তৈ কতাল তং থাই কমপ্লেক্স নব চেঙ্গিরওয়ানো ব আবো পাইবাক সাহাক্তনি তৈ ব কাই চিব্রী হায়ুং বেরেমনি হারুকুংনি পোর্ট টাংসেব রুকজাক ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চল খ্লায়ন আবোনো কারি ব মেঘালয়নি ডাউকি ল্যান্ড পোর্টনি কতাল তং থাই কমপ্লেক্স ন চেঙ্গিরওয়ানো শ্রীমন্তপুর ল্যান্ড পোর্টনি মানজাক অফিসার প্রদীপ সাহা সাকা শ্রীমন্তপুর বিওপি গানানি আমচাই স্বরাষ্ট্র ককচংলাইনকনি রাং পুইসানি চুবাচু মানমা বাই ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ানি নাইকলমুং বাই খক স্নিজাক স্নিচিনি রাসাই রাং সুবাই গতাল তং থাইনক স্নামজাখা আর হা আরি আমচাই মুরুকনাই বাহিনী তৈ জওয়ান রক তঙ্গানো হুকবা হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ সাকা হাস্তেনি অর্গানিক মৈকেতং থাইকেতং সানমুং ফাতার হাও বাঙ্গই তংখা হাস্ত্রিনি সিমি তাবুকসুক জরা খক চিসনি রজাক রাংনি অর্গানিক মুখেদং ফাতার হাস্ত্রে তাই হাক্তর ফালজাকা তিনি আগরতলানি অরুন্ধতি নগর ত্রিপুরা স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টার অর্গানিক মুখেদং থাইকেদং থাইরিমাতে হাতিও রহরমানতেই কগলাম সালাইমা পান্দাও ব অকক শাখা ব শাখা সা সাই কুইন্ট অমতেই দিল্লি ও রহরজাখা কগলাম সালাইমা ও হুকবা মন্ত্রী হাসেনি জুদা জুদা থাইনি অর্গানিক হুকবার খ্লাইনাও তৈ ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনে আদং রকবাই তাই বরকনি জঞ্জাল রত্ন তুই সিধা সিধি কগলাম সালাখ্যা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা সাখা লুকু রকনি ক খনাবই কুবই লামাতে হামক্রাই খ্লাইনানো ওংখা হাপাংনি নাহার মং তিনি মন্ত্রী অক্রানি তং থাইনক মুখ্যমন্ত্রী সমীপেশু সামং বতাঙ্গ ব অকক সাখা ব সাখা মুখ্যমন্ত্রী সমীপেশু ওংখা লুকু রকনি হামক্রাই খ্লাইনানি লামা লুকু রকনি জঞ্জালনি ক খনাবই ডাক্তি ডাক্তি জঞ্জালিয়া কাকরনা বাকই নাইকল বেতেকন সলা রুই দঙ্গ তিনি নি সামং বতাঙ্গ হাসেনি জুদা জুদা বাবাইনি লুকু রকনি জঞ্জালনি ক খনাকা তে জঞ্জালিয়া কাকরনা বাকে নাইকল বেতেকন দাগি মুখা আর মানজাকা হাস্তে সাখামনি তাঁকরা কিরণ গীতেন খবই জুদা জুদা বেদেকনি তাংফাংসং ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি নৈশাই নৈচি দখা আমজক মংনাহার ফির মুংনি বাকে আমজক মুংনি থাইন তৈয়ে ককথম কারিজাখা ও তালনি সাল নৈচি সাও আমজক মুং ফিরনাই সুমুংনি আমজক সিমুংনি আমজক মুং দামনৈ তামৈ দামনিনি সিমি শারিকনি দাম্বা তামুই সতি চিবা জরা হাক্তনি কাইবারা বা চিসা আউলি তে ফাতার হানি কাই চিব্রী আউলিবো ওংনাই এন টি এ আমজক মুং রনাই রকন তৈ ব কক থুম সাইমানানি বাকে অফিসিয়াল ওয়েবসাইটও নাইনা বাকে সাজাখা খুরচাইমানো থাকনে মে তালনি সালথামো নিট ইউজি আমজক মুংনি সুমুং ব্লাই সিগাং নখরমানি কক সিলচামুংনি বাকে আমজকমুং রসাজাকমানি আবনতেই তাবুক সিবিআই আমজকই দঙ্গ তৈ হাইনো হাই ও তালনি সাল নেচি সাও আমজকমুং ওংফিরনাই আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ও ককতমা খনাউই দংবায়ু আকাশবাণী কক্তমানে আপডেট মানা বাকে লগ ইন খ্লাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এফ তে টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মান্নাকে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাংনায় তিনি আকাশবাণী নিয়ে ফিল চুকুচি বিশি পুংমা শাল চি চুকুরা দোক চিথাম বিশি ও তিনি হাই শালনো ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসেস নি মুং সেলাই অল ইন্ডিয়া রেডিও

আকাশবাণী আগরতলা ককতমা পড়েও বিনতা দেববর্মা তিনি ককতমা ববাক রকমখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী তিনি ক্রেজা রকনি হামক্রায় হাপাংনি বিশি চিনে হিম্মানী সাকাও মকল কাইখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানা দিল্লি কতালো ভার্চুয়ালতে সিপাহী জলা হাঙ্কনি শ্রীমন্তপুর হায়ুং বেরেমনি হারুকুংনি পোর্ট টাংসেপ রুকজাক ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট চল খ্লায়ানো তে কতাল টংথাই কমপ্লেক্স নব চেঙ্গেরওয়ানো হুকবার হামক্রায় মন্ত্রী রতনলাল নাথ সাকা হাস্তিনি সিমিতাবুক শেখ জরা খক চিসনি রেজাক রাংনি অর্গানিক মৈখদং ফাতার হাস্তেও তে হাক্তর ফালজাখা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই নাইকলজাক ব্রিরকনি অরুণি ক্রিকেট বাতালি মুংনি তিনি কাইব্রী থংমুং অংখা তাবুক ককতমা শুক্রবই মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী তিনি ক্রিজা রকনি হামক্রাই হাপাংনি

0: আইজাখা আবনি উলো চে চুকুরা বা চে দখ বিশেও আকাশবাণী মুং বাই সিনি মুং মানখা অবনতি খনাদি কাইসা ককমু
1: ভারত হাইকমা উল্লিশিমি আকাশবাণী হা কতর নিকথুম তাই হুকুমু আওয়াই ধানি পুইলা আওয়াই খালাই দঙ্গু তাবুক হা কতরনি কাইবারা চুকুচিসা কেন্দ্রনি বিশিং কাইনি জিথাম কক তাই সারা ব্রেজি দক জানি যা হাস্তেনি কক বাই আওয়াইঙ্গি তঙ্গু আবো ভারতনি রাও চুকুচিচার লুকুরকনি থানি সগৈও হা কতর সিমিয়া আকাশবাণী এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন হায়ংনি কাই রানি কবাং হা কতর ভারতনি কক থাই তুনসাইরিউ তাই লুকুরক বাই মানজুই হালক কাহাম স্নামই তঙ্গু বহুজন হিতাই বহুজন সুখাই ও লামন সঙ্গ তনিউই আকাশবাণী তাবুক ব সামুং দাঙ্গি তঙ্গু সালব্রুম ন দামনই চিব্রুই লুকুরকনি ককতমা ককথুম তাই লুকুরকনি ওয়ান সুকমা তুনসাই রৈনানি নাহারই সামুং দাঙ্গি তঙ্গু আকাশবাণী হা কত নি খরাং লুকুরকনি পৈতু ককতমা খতল নিশিমি আং বাণীদা বর্মা আকাশবাণী আগরতলা
0: ফেক জাগনাই মানেতে রং পয়সা বাই গদালজাক মামলা কাশা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পশ্চিমবঙ্গ খবৈ মিজোরাম মায়ানমার তে ত্রিপুরা বাংলাদেশ আর আমচাইনি কাইব্রী থায়ও রুতুকমুং সামুং চলিউই তঙ্গু নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোনি আগরতলা জোনাল ইউনিটনি রুতুক মানমানি ব্রেজি চুকু শেরনিব গবাং মেথাম ফেটামিন্ট তে ব্রেজি গ্রাম হিরোইন রুতুক মানমানতি ন ও মামলা খ্লাইজাখা জেরে নাইনাই মথানি বখাতে ও গদালজাক মামলাও হায়ং আরি ফেকজাকনাই মানে আয়াং উয়াং রহরমা বাই বাক্সা রং পুসা আয়াং উয়াং রহরমা বাই গডালজাক তঙ্গি মানো ইয়াংগো সিপাহী জলানি কক্তমা থুমনে অভিজিৎ বর্তন শাখা তিনি ফুংনি সিমির সোনামুরা বখাস্তেনি আরি আমচাইও কুলুবাড়িনি কাজি টিলা আমচাইনি কেন্দ্রনি আদা নাইম থাঙ্ক বাহিনী নতুয়ে খুংতাম নগ রুতুকনা থাঙ্কা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবা ইউডিনি বদল কাইসা তপশিলী বসং হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তিনি উনকুতি হাঙ্কনি ফটিগ্রাই নজরুল কলাক্ষেত্র ও কাহাম রং স্রংনাই রগ্ন বরমিয়াফর মুংনি পান্ডানো চেঙ্গি রেখা পান্ডাও মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক আম জগমুঙ্গ ফার্স্ট সেকেন্ড মারনাই রগ্ন বেবাকে খড়ক দকরা চিব্রী স্রংনাই রগ্ন বরমিয়াফার জাখা আরো মানজাখা উনকুতি জেলা পরিষদনি কাসকো অমলেন্দু দাস উমর চাকরা ফ্রংনাই নীলকানত্ত সিংহতে যদুলাল রায় আকসং খোয়াইহাঙ্কর পরিষদ হাবানক তিনি স্বচ্ছ ভারত অভিযান সামুং বুদাং কাইসা অংখা আর মানচাকা খোয়াই জেলা পরিষদনি আদংজক অর্পণা সিংহারাই কাসকয়াক চৌ সতেন্দ্র চন্দ্র দাস তে ও সামুং বুদাঙ্গ নারোয়াইরক ফাংচারা কাইলাইখ্যা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক ব্রিরকনি অরণি ক্রিকেট বাতাই লাইমুংনি তিনি কাইব্রী থংমুং অংখা নরসিংগড় টি আই টি থংখলা ও তরুণ সংঘ কোচিং সেন্টার থামরা চার্চিসা রান বাই রয়্যাল কোচিং সেন্টার ন এম বিবি স্টেডিয়াম ও কর্নেল কোচিং সেন্টার কাইডক উইকেট বাই চলমান সংঘ ন তালতলা থংখলা ও কসমোপলিটন ক্লাব থামরা বাজিচুকু রান বাই জিবি প্লে সেন্টার নে নরসিংগড়নি পিটিএ থংখলা ও ব্লাডমাউথ ক্লাব ব্রিরা নৈচিবা রান বাই স্পলিঙ্গ ক্লাব ন মেচেন খা বুসকাং দাম নৈচিব্রিও হাস্তেনি বেবা হাঙ্কর ফেরাঙ্কে ওয়াতে ওয়াই মানুহিনী হজাক মংরেখা নবার তৈবার নাইখুং খানা সালনি সাকানি তুংমারি তঙ্গানো থামচিবা ডিগ্রি তে খামানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচিবা দশমিক বা ডিগ্রি তে খামানি নৈচিদক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস কক্তমা পাই থাক কক্তমা বুবাগ্রক দেওয়াশা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী তিনি রিজার রোগনি হামক্রায় হাফাংনি বিশি চিনি হিমানি কক সাকাও মকল কাইখ্যা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানা দিল্লি কেতালো বারচুয়েলতে সিপাহী জলা হাঙ্কুনি শ্রীমন্তপুর হায়ং বেরেমনি হারুকুংনি পোর্ট টাংসেব রুকজাক ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট চল খ্লাইয়ানো তে কেতাল টংথাই কমপ্লেক্স নগর চেঙ্গিরওয়ানো হুবা হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ ছাকা হাস্তেনি সিমি তাবুসুক জরা খক চিসনি রুকজাক রাংনি অর্গানিক মৈখেতং ফাতার হাস্তে তে হাকতর ফালজাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রিরকনি অরণি ক্রিকেট বাতাই মুংনি তিনি কাইব্রী থিংমুং অংখা কক্তমা তিনি নিবাগে অরণ পাইখ্যা উলনি কক্তমা আওয়াই ইংগানো খনাফুং দামসিনি সতী ব্রিজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের আস্থা অর্জন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা সরকারের লক্ষ্য। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য থেকে ইতিমধ্যে 17 কোটি টাকার জৈব কৃষি পণ্য বহিরাজ্য এবং বিদেশে বিক্রি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দরিদ্রদের কল্যাণে সরকারের 12 বছরের যাত্রার উপর আলোকপাত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরের প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের আস্থা অর্জন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা সরকারের লক্ষ্য। আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে তিনি এই কথা বলেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সমীপেশু হচ্ছে জনসেবার এক নির্ভরযোগ্য সেতুবন্ধন। জনগণের সমস্যার দ্রুত সমাধান এবং প্রশাসনকে আরও জনমুখী করে তুলতে এই কার্যক্রম সফলভাবে এগিয়ে চলছে। আজকের পর্বে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের সমস্যার কথা সম্পর্কে অবগত হন এবং তা দ্রুত নিরসনের জন্য আধিকারিকদের নির্দেশ দেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিমবঙ্গসহ মিজোরাম, মায়ানমার এবং ত্রিপুরা বাংলাদেশ সীমান্তবর্তী 4টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আগরতলা জোনাল ইউনিটের বাজেয়াপ্ত করা 49 কেজির বেশি মেথামফেটামিন এবং 40 গ্রাম হেরোইন উদ্ধারের ভিত্তিতেই এই মামলা রুজু করা হয়েছে। তদন্তকারী সংস্থার মতে, এই চক্রটি আন্তঃসীমান্ত মাদক পাচারের পাশাপাশি অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে। এদিকে আমাদের সিপাহীজলার সংবাদদাতা অভিজিৎ বর্ধন জানিয়েছেন, আজ সকাল থেকে সোনামুড়া মহকুমার সীমান্ত গ্রাম কলুবাড়ির কাঁচিটিলা এলাকায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে 3টি বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির একটি প্রতিনিধি দল। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক, অর্থ পাচার, চোরাচালান, আয় বহির্ভূত সম্পত্তি ইত্যাদি অভিযোগ রয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যের জৈব কৃষি পণ্যের চাহিদা বিদেশে বাড়ছে। রাজ্য থেকে এখনও পর্যন্ত 17 কোটি টাকার জৈব কৃষি পণ্য বহিরাজ্যে এবং বিদেশে বিক্রি করা হয়েছে। আজ আগরতলার অরুন্ধতীনগরস্থিত ত্রিপুরা স্টেট এগ্রিকালচারাল রিসার্চ সেন্টার অর্গানিক কৃষি পণ্যের উৎপাদন, বিপণন ও বাজার সম্প্রসারণ সংক্রান্ত পর্যালোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা জানান। তিনি জানান, 1000 কুইন আনারস দিল্লির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সভায় কৃষিমন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রান্তের জৈব চাষাবাদে যুক্ত কৃষক এবং ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা, সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হন। তিনি বলেন, বর্তমানে কৃষি দপ্তর কালীঘাসা, হরিনারায়ণ, সুগন্ধি লেবু, কুইন এবং কিউ আনারস, বার্ডস আই চিলি, আদা, তিল সহ বিভিন্ন জৈব ফসলের উপর গুরুত্ব দিচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পুনঃপরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের স্থান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুনঃপরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। লিখিতভাবে এই পরীক্ষা বিকেল 2টা থেকে 5টা 15 মিনিট পর্যন্ত দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে নেওয়া হবে। NTA পরীক্ষার্থীদের সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, গত 3রা মে

0: অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল করা হয়। বিষয়টি বর্তমানে সিবিআই এর তদন্তে রয়েছে এবং পুনঃপরীক্ষা নেওয়া হবে আগামী 21 জুন। আজ আকাশবাণীর 90তম প্রতিষ্ঠা দিবস। 1936 সালের এই দিনে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসেসের নাম পরিবর্তন করে রাখা হয় অল ইন্ডিয়া রেডিও, যা পরবর্তীতে 1956 সালে আকাশবাণী নামে পরিচিতি পায়। একটি প্রতিবেদন।
1: স্বাধীনতার পর থেকে আকাশবাণী দেশের তথ্য ও সংস্কৃতির এক নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে দ্রুত প্রসার লাভ করে। বর্তমানে দেশের 591টি বেতার কেন্দ্রের মাধ্যমে 23টি ভাষা এবং 146টি উপভাষার অনুষ্ঠান সম্প্রচারিত হয়, যা ভারতের প্রায় 98% মানুষের কাছে পৌঁছে যায়। শুধু দেশেই নয়, আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন বিশ্বের 100টিরও বেশি দেশে ভারতের কণ্ঠস্বর পৌঁছে দিচ্ছে, প্রবাসীদের সঙ্গে গড়ে তুলছে এক দৃঢ় সম্পর্ক। বহুজন হিতায়, বহুজন সুখায় এই আদর্শকে সামনে রেখে আকাশবাণী আজও নিরলস কাজ করে চলেছে, প্রতিদিন 24 ঘন্টা মানুষের কাছে খবর, তথ্য ও মতামত পৌঁছে দেওয়ার লক্ষ্যে। আকাশবাণী দেশের কণ্ঠ, মানুষের ভরসা। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: খোয়াই জেলা পরিষদ কার্যালয়ে আজ স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধি নেত্রী অপর্ণা সিংহ রায়, সহসভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস। এই কর্মসূচিতে অতিথিগণ বৃক্ষরোপণ করেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দরিদ্রদের কল্যাণে সরকারের 12 বছরের যাত্রার উপর আলোকপাত করেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ভারত অনেক রূপান্তরের সাক্ষী হয়েছে এবং এই পরিবর্তনগুলির মূলে রয়েছে গরিব কল্যাণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তিনি বলেন, সরকার সর্বদা অন্ত্যোদয় দ্বারা অনুপ্রাণিত হয়েছে এবং দশকের পর দশক ধরে পিছিয়ে থাকা জনগণের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই ছিল সরকারের প্রচেষ্টা। প্রধানমন্ত্রী বলেন, জনধন অ্যাকাউন্ট, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, স্বচ্ছ ভারত, পিএম আবাস যোজনা, জল জীবন মিশন এবং আয়ুষ্মান ভারতের মতো প্রতিটি উদ্যোগই জনগণের মর্যাদা ও সুযোগ নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, দরিদ্রদের উন্নত জীবনমান নিশ্চিত করতে প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহায়তা সরাসরি ও স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে। তিনি বলেন, এই উদ্যোগগুলো অপচয় কমিয়েছে, কার্যকারিতা বাড়িয়েছে এবং প্রশাসনের প্রতি আস্থা জোরদার করেছে। প্রধানমন্ত্রী বলেন, গরিব কল্যাণ যাত্রা ক্ষমতায়ন এবং বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের দিকে একটি সম্মিলিত আন্দোলনে পরিণত হয়েছে। তপশিলী জাতিকল্যাণ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরায়ের নজরুল কলা কেন্দ্রে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ মোট 614 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, প্রবীণ শিক্ষাব্রতী নীলকান্ত সিংহ এবং যদুলাল রায় প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা LPMS চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। তিনি একই সঙ্গে দেশের আরও 14টি আন্তর্জাতিক স্থলবন্দরের প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন। তাছাড়া মেঘালয়ের ডাউকি স্থলবন্দরের নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। শ্রীমন্তপুর স্থলবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ সাহা জানিয়েছেন, শ্রীমন্তপুর বিওপি সংলগ্ন এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রকের অর্থানুকূল্যে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে 7,72,00,000 টাকা ব্যয়ে নতুন আবাসন গড়ে তোলা হয়েছে। এই আবাসনে সীমান্তরক্ষী বাহিনী ও জওয়ানরা থাকবেন। সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজ আগরতলায় বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কংগ্রেস নেতা তন্ময় চক্রবর্তী জানান, বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে এবং বিদ্যুৎ পরিষেবায় বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন দাবিতে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এক মানববন্ধন কর্মসূচি সংগঠিত করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলি হল, রাজ্যের স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করা, প্রতিটি ছাত্রছাত্রীর জন্য কম্পিউটার বিষয়ক গাইড পেপার বা পাঠ্যপুস্তক সরবরাহের ব্যবস্থা।

0: দীর্ঘদিন ধরে কম্পিউটার শিক্ষা প্রদানের সঙ্গে যুক্ত প্রশিক্ষকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার আজ চারটি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার 381 রানে রয়্যাল কোচিং সেন্টারকে, এমবিবি স্টেডিয়ামে কর্নেল কোচিং সেন্টার 6 উইকেটে চলমান সংঘকে, তালতোলা মাঠে কসমোপলিটন ক্লাব 359 রানে জিবি প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাডমাউথ ক্লাব 425 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের আস্থা অর্জন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা সরকারের লক্ষ্য। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য থেকে ইতিমধ্যে 17 কোটি টাকার জৈব কৃষি পণ্য বহিরাজ্য এবং বিদেশে বিক্রি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দরিদ্রদের কল্যাণে সরকারের 12 বছরের যাত্রার উপর আলোকপাত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী কৈলাসহর।
2: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
3: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙলো। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
2: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
4: আরে আশা দিদি, আপনি?
5: সারদা, খুকি কেমন আছে?
4: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
5: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছো?
4: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
5: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
6: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
7: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: शिक्षा स्कीम के टेलीलॉ न्याय बंधु कानूनी साक्षरता एवं जागरूकता कार्यक्रम से जुड़े कानूनी सहायता टेलीलॉ के टोल फ्री नंबर 1-4-4-5-4 और वेबसाइट www.tele-law.in से प्राप्त की जा सकती है।
1: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা।
1: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ন

0: নবম শ্রেণীর ভূগোল, পড়াবেন শিক্ষক শ্রী প্রমোদ সিনহা।
1: তো সবাইকে আবার পড়াশোনার অনুষ্ঠানে আবার স্বাগতম। আমরা আগে আলোচনা করছিলাম ক্লাস নাইনের জিওগ্রাফি ভূগোল। তো পূর্বের আলোচনায় আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল পাঁচ সংস্থান তত্ত্ব এবং হিমালয়ের উৎপত্তি, তাই না? শুনেছ তো পূর্বের অনুষ্ঠানটা? ঠিক আছে, তুই এই আমরা আলোচনা করেছিলাম কি হিমালয়ের উৎপত্তি, হিমালয়টা কীভাবে উৎপত্তি হয়েছিল। আমি যেগুলো পূর্বে আলোচনা করেছি তার আবার অল্প সংক্ষিপ্তভাবে কিছু আবার তোমাদেরকে বলছি। আমি বলেছিলাম গন্ডোয়ানাল্যান্ড এবং অ্যাঙ্গারল্যান্ড দুইটা ভূখণ্ড, টেকটোনিক প্লেট, যাকে বলা হয় এশীয় পাত এবং ইন্দো অস্ট্রেলিয়ান পাত, এবং মাঝখানে কী ছিল বলেছিলাম, মাঝখানে ছিল অগভীর বহিঃখাত সমুদ্র, যেটা তেথিস সমুদ্র, সেখানে বৃষ্টির ফলে সেখানে প্রচুর পরিমাণে পলি জমা পড়ত, এবং পলি জমা পড়ার ফলে সেখানে সমুদ্রটা অগভীর হয়ে পড়ে, এবং পাত গঠনিক তত্ত্ব অনুসারে অর্থাৎ পাত সংস্থান তত্ত্ব অনুসারে সচল যে দুইটা পাত, একটা অঙ্গারল্যান্ড একটা গন্ডোয়ানাল্যান্ড, পরস্পরের দিকে এগিয়ে আসতে শুরু করলো এবং তেথিস সমুদ্রকে দুই দিক থেকে চাপ দিতে শুরু করলো। মাঝখানে জমাকৃত পলি মাটিগুলো ক্রমশ উপরের দিকে উঠতে শুরু করলো এবং একটা পর্বতের সৃষ্টি হলো, যেভাবে হিমালয়, যেটা পরবর্তীকালে হিমালয় নামে পরিচিত, এবং সুউচ্চ পর্বত যার গঠন কার্য এখনও ধীরে ধীরে চলছে। এজন্যই বলা হয় আমাদের হিমালয় পর্বতমালা একটা নবীন পর্বত। কিন্তু এটাকে ভঙ্গিল পর্বত বলা হয় কেন, সেটা তো একটা প্রশ্ন ব্যাপার। হিমালয় একজন নবীন ভঙ্গিল পর্বত, তোমাদের প্রশ্ন থাকতে পারে ভারতবর্ষের একটা নতুন ভঙ্গিল পর্বতের নাম বলো, তোমরা কী বলবে, পটাপট উত্তরটা দিয়ে দেবে, হিমালয় পর্বতমালা। দেখে নবীন ভঙ্গিল পর্বত বুঝলে, কিন্তু এটাকে ভঙ্গিল পর্বত বলা হয় কেন, এখন সেটা আমি তোমাদেরকে বলছি। এখানে নবীন ভঙ্গিল পর্বতমালা বলা হওয়ার কারণ এটা নতুন এবং এটার গঠন কার্য বেশি দিন হয়নি, মাত্র 7 কোটি বছর। ভঙ্গিল পর্বত বলার কারণ হচ্ছে যখন এখানে হিমালয় সৃষ্টি হওয়ার আগে যখন তেথিস সমুদ্র ছিল, তখন সেখানে বৃষ্টির ফলে অ্যাঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ানাল্যান্ড থেকে পলি স্তরে স্তরে জমা পড়ত। স্তরে স্তরে জমা পড়ার ফলে যখন হিমালয়টার সৃষ্টি হয়, তখন দেখা যায় এখানে ভাজের আকারে, যখন হিমালয়ের মৃত্তিকাটা যখন দুই দিকে, তখন ভাজার আকারে হিমালয়টার গঠনগত স্তরটা দেখা যায়। এই ভাজের আকারে থাকার কারণে এটাকে বলা হয় ভঙ্গিল পর্বত, এবং একটু কিছুটা একটা নরম, গঠনটা একটু শক্ত নয় এবং ভঙ্গুর জাতীয়, তাই এটাকে ভঙ্গিল পর্বত বলা হয়। এই হিমালয় এখনও ক্রমশ উঁচু হতে চলছে। এই হিমালয়টা আলোচনা করলাম, ঠিক আছে, কিন্তু হিমালয় আমাদেরকে কিভাবে প্রভাবিত করে, আগে কিছুটা আমি আলোচনা করেছিলাম। হিমালয় আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের ভূগঠনের ক্ষেত্রে এবং ভারতের আর্থসামাজিক ক্ষেত্রে জনগণের উপর কীভাবে প্রভাব বিস্তার করে সেটা তোমাদের জানা দরকার, ঠিক না? তো হিমালয় আমাদের উত্তর সীমান্তে কিসের মতো দণ্ডায়মান, একটা প্রাচীরের মতো, সুউচ্চ প্রাচীর। হিমালয় পর্বতে সবসময় কী থাকে, বরফাচ্ছন্ন থাকে, ঠিক না? বরফাচ্ছন্ন থাকার ফলে এবং উঁচু পাহাড়ে যখন বৃষ্টি হয়, তখন এই বৃষ্টির জলগুলো অবশ্যই নিচের দিকে নামবে। নিচের দিকে নামতে নামতে কী হয়, একসময় বৃষ্টির জলগুলো কী সৃষ্টি করে, নদীর সৃষ্টি করে। এই নদ ঠিক তেভাবে আমাদের ভারতবর্ষের হিমালয় পর্বতমালা এমন কয়েকটা নদীর সৃষ্টি করেছে, যেটা আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় বিরাট প্রভাব বিস্তার করেছে। হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন শ্রেষ্ঠ নদী কোনটা বলতে পারবে, বলো তো দেখি। আমি বলে দিচ্ছি, হিমালয় পর্বতমালা থেকে

উৎপন্ন একটা নদীর নাম হচ্ছে গঙ্গা। আরও কয়েকটা নদী আছে, গঙ্গা, যমুনা, সিন্ধু, ইরাবতী, বিতিস্তা, চন্দ্রভাগা, এসব নদীগুলো হিমালয় পর্বত থেকে সৃষ্টি হয়েছে। তবে গঙ্গা, যমুনা এই নদীগুলো কিন্তু ভারতবর্ষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ গঙ্গা নদী একটা বিরাট সমভূমির সৃষ্টি করেছে, যেই সমভূমিতে প্রচুর পরিমাণে পলি এবং উর্বর মৃত্তিকা জম আছে, এবং উর্বর মৃত্তিকা হওয়ার ফলে ভারতবর্ষকে শস্য শ্যামল এবং বিশেষ করে খাদ্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে, ঠিক আছে না? আর হিমালয় পর্বতমালা উত্তর দিকে দণ্ডায়মান হওয়ায় আমাদের আবহাওয়া এবং জলবায়ুর উপরও বিরাট প্রভাব বিস্তার করে। দক্ষিণ দিকের বঙ্গোপসাগর, আরব সাগর থেকে মৌসুমী বায়ু হিমালয় অঞ্চলে কী হয়, বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে হিমালয়ের এই দক্ষিণাঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাত ঘটার ফলে গঙ্গা নদীতে সারা বছর জল থাকে এবং ওই অঞ্চলের কৃষিজ সম্পদের কৃষিকার্যে সুবিধা হয়, ঠিক তো? তো জল, এই যে জলবায়ু এবং বৃষ্টিপাত, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বলা যায় যে, তাহলে কি বলা যায়, হিমালয় আমাদের আবহাওয়া এবং জলবায়ুকেই প্রভাবিত করে। আমরা দেখলাম প্রথম আমরা গঙ্গা নদী মানে খাদ্য উৎপাদনে হিমালয়ের প্রভাব আছে, গঙ্গা নদী উৎপন্ন করে এবং গঙ্গার সমভূমিতে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত হয়। আরেকটা বিষয়, হিমালয়ে সারা বছর গঙ্গা নদীতে জল থাকার কারণ কি, এটা একটা প্রশ্ন। কারণ হিমালয়ের সবসময় সুউচ্চ থাকার ফলে হিমালয়ের উচ্চ শৃঙ্গগুলো সারা বছর বরফাবৃত থাকে এবং বরফের জলগুলো সবসময় বরফ গলে গঙ্গা নদীগুলোকে জলে পরিপূর্ণ রাখে। বিশেষ করে যেসব নদী হিমালয় থেকে উৎপন্ন সেই সব নদীগুলো সারা বছরে জলপূর্ণ থাকে, যেমন ব্রহ্মপুত্র, ইরাবতী, চন্দ্রভাগা, গঙ্গা, যমুনা, এসব নদীগুলো কিন্তু সারা বছর জল থাকে। সারা বছর জল থাকার ফলে এই নদী থেকে বিশেষ করে কৃষিকার্যের সুবিধা হয়, আর যাতায়াতের ক্ষেত্রে বিশেষ করে জলপথে যোগাযোগ ব্যবস্থা আমাদের সুবিধা হয়। তো দেখলাম আর্থসামাজিক ক্ষেত্রেও হিমালয়ের প্রভাব অনেক। এসব দিকে বিবেচনা করলে বলা যায় এই যে হিমালয় আমাদের কাছে একটা আশীর্বাদের মতো। এই হচ্ছে আমাদের জনজীবনে এবং ভারতের ভূপ্রাকৃতিক গঠনে হিমালয়ের প্রভাব। তো হিমালয়ের প্রভাব তো জানলাম, এখন আমাদের বিষয় আলোচ্য বিষয়টা কী ছিল, ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। কিন্তু ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে তো হিমালয়টা আলোচনা করলাম, কারণ এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রভাব আছে কার, হিমালয় পর্বতের। এখন আমরা চলে যাই মূল বিষয়ে, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি কি কি জানো তোমরা? ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ অর্থাৎ ভূপ্রকৃতি অনুসারে আমরা দেখেছি ভারতের কোথাও এক বিশাল সমভূমি, আমরা দেখেছি ভারতের কোন অঞ্চলে বিরাট মরুভূমি, আবার কোথাও অরণ্য সংকুল পর্বত, আবার কোথাও দেখেছি সমুদ্রের উপকূল। তো এইসব বিবেচনা করে দেখা যায় ভারতবর্ষকে কটা ভাগে ভাগ করা হয়, ভূপ্রকৃতিকে 60টা ভাগে ভাগ করা হয়। আমি বলছি 7টা ভাগে। সে ভাগগুলো কী কী বলতে পারবে, সেই বিভাগগুলি আমি বলছি। উত্তরের পার্বত্য অঞ্চল এক নম্বর। উত্তরের পার্বত্য অঞ্চল মানে হিমালয় অঞ্চল, যেখানে হিমালয়ের উৎপত্তি, হিমালয়ের সংলগ্ন যে অঞ্চলটা সেটাই হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। দ্বিতীয় 2 নম্বর, উত্তর ভারতের সমভূমি অঞ্চল, এক্ষুনি বললাম যেটা হিমালয় থেকে সৃষ্ট গঙ্গা নদী, যমুনা নদী ভারতবর্ষকে যে এর সঙ্গে সঙ্গে আছে ব্রহ্মপুত্র নদী যেটাও, সেটাও কিন্তু এই সমভূমি গঠনে বিরাট ভূমিকা পালন করছে।

এই যে তিনটা নদী মিলে যে সমভূমিটা গঠন করেছে তার নাম হচ্ছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল। আরেকটা আছে তিন নাম্বার, উত্তর পূর্ব ভারতের উচ্চ ভূমি বা মালভূমি। উত্তর পূর্ব ভারতের উচ্চ মালভূমি বা উচ্চভূমি। পশ্চিমের মরু অঞ্চল চার নাম্বার, পশ্চিমে আমাদের রাজস্থান, সেখানে যে মরু অঞ্চল, মরু অঞ্চল বলতে তো তোমরা বুঝছো যেখানে বৃষ্টিপাত নেই, শুধু ধুধু বালু আর বালু, সেটা হচ্ছে পশ্চিমের মরুভূমি অঞ্চল। কোন রাজ্য নিয়ে গঠিত বলতে পারবে? সম্পূর্ণ রাজস্থানের অধিকাংশই কিন্তু পশ্চিম মরু অঞ্চলের অন্তর্গত। এরপর আছে উপদ্বীপীয় মালভূমি, উপকূলের সমভূমি অঞ্চল, এবং আরেকটা আছে দ্বীপ অঞ্চল। দ্বীপ অঞ্চল বলতে আমরা কোনটা বুঝি? আমাদের ভারতবর্ষের কয়েকটা দ্বীপ অঞ্চল আছে, অবশ্যই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম শুনেছো তোমরা, পোর্ট ব্লেয়ারের নাম শুনেছ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটা অঙ্গ, কেন্দ্রশাসিত অঞ্চল, তার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। এটা আরেকটা আছে লাক্ষাদ্বীপ। এই দুইটা দ্বীপপুঞ্জি নিয়ে কি গঠিত? আমাদের ভারতবর্ষের দ্বীপ অঞ্চল গঠিত। তাহলে কি কি বললাম? ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি কি কি? সাতটা ভাগে বিভক্ত। এক নম্বর উত্তরের পার্বত্য অঞ্চল, দুই ভারত উত্তর ভারতের সমভূমি অঞ্চল, তিন উত্তর পূর্ব ভারতের উচ্চভূমি বা মালভূমি, চার পশ্চিমের মরুভূমি অঞ্চল, পাঁচ উপদ্বীপীয় মালভূমি, ছয় উপকূলের সমভূমি অঞ্চল, সাত দ্বীপ অঞ্চল। এই হচ্ছে ভারতের সাতটি ভূপ্রাকৃতিক বিভাগ। এর পরবর্তী সময়ে আমরা আলোচনা করব এই প্রতিটি বিভাগের অল্প অল্প বিস্তর তোমাদেরকে আলোচনা করে তোমাদেরকে শোনাব। তো আমরা প্রথমে উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে কোনটা পাই? উত্তরের পার্বত্য অঞ্চলে প্রধান কোনটা? প্রধান হচ্ছে হিমালয় পর্বতমালা। তো হিমালয় পর্বতমালা সম্পর্কে তো আমরা আগে আলোচনা করেছি, আর বিশেষ আলোচনা করার দরকার নেই। এই হিমালয় পর্বতমালার গঠন এবং প্রাকৃতিক প্রভাব, মানব সমাজে তার প্রভাব সবগুলোই আলোচনা করেছি। কিন্তু হিমালয় পর্বতমালা আবার কয়েকটা শ্রেণীতে বিভক্ত, এটা জানতে হবে। হিমালয় পর্বতমালা কয়েকটা সমান্তরাল শ্রেণীতে বিভক্ত। দেখেছো তোমরা মানচিত্রে, দেখেছো তো হিমালয় পর্বতমালা পৃথিবীর ত্রিপুরা ভারতের মানচিত্র দেখেছো তো? ভারতের মানচিত্রে রাজনৈতিকটা দেখবে না, প্রাকৃতিক মানচিত্রটা অনুসরণ করবে, তবে তার গঠন দেখতে পাবে। আমাদের হিমালয় পর্বতমালার পামির গ্রন্থি দেখেছ, পামির গ্রন্থি মানচিত্রের মধ্যে দেখতে পাবে, পামির গ্রন্থি থেকে অনেকগুলি পর্বতমালা সৃষ্টি হয়েছে। সে পামির গ্রন্থি থেকে সবচেয়ে দীর্ঘ এবং বৃহত্তম পর্বতমালাটি হচ্ছে এই হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালাটা সমান্তরালে চারটি শ্রেণীতে বিভক্ত, চারটি সমান্তরাল শ্রেণীতে। কি কি বলতে পারবে? আমি বলে দিচ্ছি, শিবালিক বা হিমালয় পর্বতমালা মানচিত্রে দেখে সুন্দরভাবে মানচিত্র অনুসরণ করো, তোমরা বুঝতে পারবে। সামনে মানচিত্র আছে তো? মানচিত্রটা সামনে রাখো এবং দেখো। আমি বলছি জম্মু কাশ্মীর এখানে শিবালিক বা বহি হিমালয় দেখতে পেয়েছ। তারপরে দুই নাম্বার হিমাচল বা অবহিমালয়, তিন নাম্বার হিমাদ্রি বা উচ্চ হিমালয়, চার নাম্বার ট্রেন্স বা টেথিস হিমালয়। এই চারটি শ্রেণীতে, সমান্তরাল শ্রেণীতে হিমালয় পর্বতমালা গঠিত। এই হিমালয় পর্বতমালার তোমরা জানো ভারতের পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ যেটা, নাম কি বলো তো দেখি? মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, মাউন্ট এভারেস্টে কিন্তু এই শিবালিক হিমালয়ে অবস্থিত। তাছাড়া

0: পশ্চিম হিমালয়, নামটা অবশ্যই শুনেছ, পশ্চিম হিমালয়। পশ্চিমে কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে নেপালের কালী নদী পর্যন্ত পশ্চিম হিমালয় বিস্তৃত। এই পশ্চিম হিমালয়কে আবার আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। এই চারটি ভাগ হলো উত্তর কাশ্মীর হিমালয়, দক্ষিণ কাশ্মীর হিমালয়, পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়। সে যাক, তোমরা ভূপ্রাকৃতিক বিষয়ে উত্তর ভারতের পার্বত্যাঞ্চল সম্পর্কে জানলে, এবার আমরা আরেকটা বিষয় নিয়ে, আরেকটা উত্তর ভারতের সমভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, উত্তর ভারতের সমভূমি অঞ্চল। উত্তর ভারতের সমভূমি অঞ্চলে গঠিত হয় মেইন প্রধানত কোন নদীর মাধ্যমে? গঙ্গা নদীর অববাহিকা অঞ্চলে। আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ এবং আদর্শ নদী বলা হয় কোন নদীকে বলতো? এই গঙ্গা নদীকেই বলা হয়। কারণ আদর্শ নদী বলার কারণ, একটা নদীর কয়েকটা গতিপথ আছে, সেই গতিপথগুলা উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি। এই তিনটা গতি যেসব নদীতে অবস্থান করে সেই নদীকে আদর্শ নদী বলা হয়। ভারতের গঙ্গা নদীর এই তিনটি গতি দ্বারাই অবস্থান করছে। হিমালয় অঞ্চলে থাকাকালীন সময়ে তার একটা উচ্চ গতি, আবার সমভূমি অঞ্চলে যখন অবস্থান করে তখন তার মধ্য গতি, আবার সমুদ্রের কাছাকাছি যখন আসে তখন তার নিম্ন গতি। মধ্য গতিতে অবস্থানকালে এই নদীর গঠন এক প্রকার হয়, আবার উচ্চ গতিতে সে নদীটির গঠন আরেক প্রকার, আবার নিম্ন গতিতে আরেক প্রকার। তো আজকে আমরা জানলাম ভারতের ভূপ্রাকৃতিক বিষয়ে দুটি চ্যাপ্টার, দুটি বিষয় জানলাম। একটা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল এবং উত্তর ভারতের সমভূমি অঞ্চল। আমরা আরও এই পড়াশোনা অনুষ্ঠানে আলোচনা করব, তখন আরও বিস্তৃত বিষয়ে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী সময়ে যখন আমি আসব তখন তোমাদেরকে এই অধ্যায় থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে যাব। আপাতত আলোচনা করতে করতে সময় নেই, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে পারলাম না, তো তোমরা পড়াশোনা করবে এবং ভালো মতে পরীক্ষাতে যাতে ভালো রেজাল্ট করো, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে আমার ধন্যবাদ।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল নবম শ্রেণীর ভূগোল। পড়ালেন শিক্ষক শ্রী প্রমোদ সিনহা।
2: শুনলেন পড়াশোনা অনুষ্ঠানটি। 103.2 মেগাহার্টসে এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

103.2 মেগাহার্টজে প্রচারিত এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি চিত্রমালা অনুষ্ঠানে। শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানখানি পরিবেশিত হচ্ছে কুরবান ছবি থেকে, শিল্পী অনুরাধা পাড়োয়াল এবং উদিত নারায়ণ।

হে মেরি জান ছবি থেকে এই গানখানি শুনলেন। শিল্পীরা ছিলেন অনুরাধা পাড়োয়াল এবং বাপ্পি লাহিড়ি। এই সঙ্গেই শেষ হল হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

Sí. শুনছিলেন আধুনিক গান, শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। শুনবেন তোড়ি রাগে খেয়াল, শিল্পী পার্থসারথি দেশিকান।

উপাশিস ভট্টাচার্য এবং হারমোনিয়াম সহযোগিতায় শ্রী হিরণময় মিত্র। যে সমস্ত গুণী শিল্পীরা আমাদের এই মঞ্চে উপস্থিত, তাদেরকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি।

নমস্কার, শুরু করবার আগে এখানে উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শ্রী অমিত মুখার্জি এখানে বসে আছেন, আমার প্রণাম জানবেন, এবং সকল গুরুজনকে এবং এখানে যারা আছেন সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নতুন বছরের শুভেচ্ছাও জানাচ্ছি একসাথে। আমার বাবাও এখানে বসে আছেন, প্রণাম জানাই, এবং অবশ্যই মঞ্চে যারা আমার সহশিল্পীরা তাদের সকলকে আমার প্রণাম। আজকে এই অনুষ্ঠানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বুদ্ধ জেঠু আমাকে এখানে গাইতে আমন্ত্রণ জানিয়েছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার কাছে। রাগ টোড়ি গেয়ে শোনাচ্ছি, সকলের কাছে আরেকবার আশীর্বাদ প্রার্থনা করি। বিলম্বিত খেয়াল, তারপরে তিন তাল এবং একটি ছোট তারানা গেয়ে শোনাবো। নমস্কার।

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ টোরির আগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন পার্থসারথি দেশিকান। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন শুভাশিস ভট্টাচার্য। আকাশবাণী কৈলাসহর, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: জি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে আজ এই সংক্রান্ত একটি মৌ স্বাক্ষরিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 12 বছরে ভারত আত্মবিশ্বাসে ভরপুর এক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংশোধিত ইইউ নিয়ন্ত্রণ রূপরেখার অধীনে ভারত ইউরোপীয় ইউনিয়নে জলজ পণ্য রপ্তানির বৃহৎ বাজার তৈরি করতে সমর্থ হয়েছে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিষয়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই সম্মান প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার সুরজ পরাশর, লেফটেন্যান্ট কর্নেল নীতিশ ভারতী শুক্লা, মেজর আদিত্য প্রতাপ সিং, ইন্সপেক্টর লক্ষণ কেওয়াত এবং রামেশ্বর দুর্গা দেশমুখকে শৌর্যচক্রে সম্মানিত করা হয়েছে। মরণোত্তর কীর্তিচক্র সম্মান পেয়েছেন শহীদ লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি এবং সিপাহী প্রবীণ প্রভাকর। বীরচক্র প্রদান করা হয় কর্নেল কোসাঙ্ক লাম্বাকে। মরণোত্তর বীরচক্রে সম্মানিত করা হয় রাইফেলম্যান সুনীল কুমার, সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ ও কনস্টেবল দীপক চিঙ্গা খামকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আজকের অনুষ্ঠানে 15টি বীরচক্র, 29টি শৌর্যচক্র প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ আজ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ NHA-র মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আয়ুষ্মান ভারত বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা প্রকল্প, অথচ পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার এতদিন রাজ্যের মানুষকে এই পরিষেবা থেকে বঞ্চিত রেখেছিল।
1: बंगाल का व्यक्ति कोई अगर कहीं मद्रास में काम कर रहा है तो वो वहां के हॉस्पिटल में भी अपना इलाज करा सकता है। मोदी जी का पैसा सीधा वहां से ट्रांसफर होकर के उस हॉस्पिटल को चला जाएगा और कैशलेस होगी, इस तरीके की व्यवस्था होगी। इस कार्यक्रम के माध्यम से हम लोगों ने प्रयास किया है कि आम जनता को वेस्ट बंगाल में इसका लाभ मिल सके।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে বলেন, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার আয়ুষ্মান ভারত নিয়ে মিথ্যে প্রচার করে রাজ্যের মানুষকে এর সুবিধা থেকে বঞ্চিত করেছিল। রাজ্যের

0: কাশের ডাবল ইঞ্জিন সরকার কাজ করছে সেই লক্ষ্যেই আজকের এই চুক্তি। 1,43,00,000 পরিবার এর ফলে উপকৃত হবেন।
1: এনএইচএম কি অন্দর ইস সাল পশ্চিম বঙ্গাল সরকার কো পুরা মদদ করনে কে লিয়ে ভারত সরকার আগে আয়া আর ইতনা কম দিন কি অন্দর 527 crore উনোনে পশ্চিম বঙ্গাল সরকার কো ট্রান্সফার ভি কর দিয়া। এই ডাবল ইঞ্জিন কা সরকার কেসে চলতা হয়, কেসে কাম করতা হয়, ইসকা এক বড়া উদাহরণ হয়।
0: প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আগামীকালের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি ভারতকে উদ্ভাবনা, সম্ভাবনা ও আত্মবিশ্বাসে ভরপুর এক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রী বৈষ্ণব বলেন, এই সময়কাল নাগরিক কেন্দ্রিক প্রশাসন ও স্বচ্ছ ভবিষ্যৎ নির্ধারণের প্রতীক হয়ে উঠেছে। তিনি আরও বলেন, গত 12 বছরে ভারত বিভিন্ন রূপান্তরের সাক্ষী থেকেছে, যার মূলে রয়েছে দরিদ্র ও অবহেলিতদের কল্যাণ।
2: If you look at the journey of last 12 years, the change in people's lives which has happened at the grassroots level, that is really visible. Look at the way toilets brought dignity to women. Look at the way financial inclusion happened. More than 54 crore accounts opened in under the Jan Dhan Yojana. All those people today have access to investment opportunities, access to loans, access to saving instruments. That thing has entirely changed.
0: কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে সমস্ত শ্রোতা, সম্প্রচারক এবং আকাশবাণীর কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিন্ধিয়া বলেন, 9 দশক ধরে আকাশবাণী জাতির কণ্ঠস্বর হিসেবে, বিভিন্ন তথ্য হিসেবে, শিক্ষা, সংস্কৃতি ও জাতীয়তাবাদের বার্তা সকলের সামনে তুলে ধরেছে। এমনকি পরিবর্তিত পরিস্থিতিতেও আকাশবাণীর দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা শ্রোতাদের কাছে অটুট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছে। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। আজই ওই সাংসদদের স্বাক্ষরিত চিঠি জমা পড়ে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে তৃণমূলের কয়েকজন বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লিতে আজই এনডি জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, এনসিপি এসপি নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ। তবে ডিএমকে সহ আম আদমি পার্টি সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ ইন্ডিয়া রিজিয়নের 3 দিনের জোন 2 সম্মেলনের উদ্বোধন করেছেন। হরিয়ানা বিধানসভায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিংশ, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, রাজ্য বিধানসভার অধ্যক্ষ হরবিন্দর কল্যাণ সহ অন্যান্যরা। দেশের 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ভাব্য পোর্টালের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে এই সংক্রান্ত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, মাল্টি মোডাল যোগাযোগ, বিশ্বাসযোগ্য ব্যবহারিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসনিক কার্যকারিতা, শ্রমিক অনুকূল পরিবেশ এবং সুসংহত উন্নয়ন সহ একাধিক নিবিড় শিল্প পরিকাঠামো গড়ে তোলাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ দেশের উৎপাদন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করবে বলে তিনি উল্লেখ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সংশোধিত ইইউ নিয়ন্ত্রক রূপরেখার অধীনে ভারত ইউরোপীয় ইউনিয়নে জলজ পণ্য রপ্তানির বৃহৎ বাজার তৈরি করতে সমর্থ হয়েছে। এছাড়াও বেড়েছে মধু ও ডিমের রপ্তানির বাজার। ইউরোপীয় ইউনিয়ন তাদের অনুমোদিত দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করার পরে এই অগ্রগতি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এই অন্তর্ভুক্তির ফলে ভারতীয় রপ্তানিকারকরা নির্বিঘ্নে ইউরোপীয় বাজারে ব্যবসা করতে পারছেন। উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে মৎস্যক্ষেত্রে। ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে মৎস্য ও মৎস্যজাত পণ্যের মূল্য প্রায় 100

0: 59 লক্ষ মার্কিন ডলার। মন্ত্রক জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজনীয়তার সঙ্গে সাযুজ্য রেখে ভারতের পরীক্ষা নিরীক্ষা ও শংসাপত্র প্রদান ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হয়েছে। ইসরায়েল ইরানের দক্ষিণ পশ্চিম খুজেস্তান প্রদেশের কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানিতে বিমান হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় কমপ্লেক্সের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের নেভাতিম ও টেল অফ বিমান ঘাঁটিতে পাল্টা বিমান হামলা চালানো হয়েছে বলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল উভয়ই অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে আগ্রহী। সাম্প্রতিক সময় দুই দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলার তীব্রতা বৃদ্ধির প্রেক্ষিতে তিনি এই কথা বলেন। ট্রাম্প আরও বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের পূর্ণাঙ্গ সমাধান নিশ্চিত করতে শান্তি চুক্তির চূড়ান্ত পর্বের আলোচনা চলছে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। 2 নম্বর স্টিল মেল্টিং শপের CCTV বিভাগে গলিত ধাতু বহনকারী বালতি একটি মই থেকে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে দুর্ঘটনার প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা এককালীন অনুদান দেওয়া হবে বলেও প্রধানমন্ত্রী জানান। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগে 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। খবর শেষ হলেও পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন দেশাত্মবোধক গান।

0: authorities in Herat for alleged non-compliance with dress requirements. The UN body stresses that the action raises serious human rights concerns. The UNAMA's statement comes after Taliban morality police detained at least 21 women and girls in Herat for alleged non-compliance with the dress code. In Latvia, a drone was reported shot down by a NATO fighter jet following an air alert over the eastern regions of Rezin and Ludza today. The latest drone was intercepted by French fighter jets operating under NATO's Baltic Air Policing Mission. India recorded their biggest ever victory in Test cricket, defeating Afghanistan by an innings and 300 runs on the third day of the one-off test in New Chandigarh today. The win surpassed India's previous record Test victory by an innings and 272 runs. It also displayed India's dominant bowling performance that saw them take 15 Afghanistan wickets on the third day. After declaring their first innings at 564 for 8, India bowled out Afghanistan for 152 in the first innings and 112 in the second innings. And now before we close, the highlights of the bulletin once again. New Delhi calls for immediate de-escalation of tensions as Israel and Iran exchange fresh strikes. India secures continued market access to export aquaculture products, honey and eggs to European Union beyond September this year. At least 32 people killed after 7.8 magnitude earthquake hits Philippines. And India records biggest ever victory in Test cricket, defeating Afghanistan by an innings and 300 runs in New Chandigarh. And with that, we conclude tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 9 জুন মঙ্গলবার অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। 6:02 অমৃতবাণী অনুষ্ঠান, 6:07 শুনবেন ভক্তিগীতি, মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 6:10 থেকে। সকাল 7:00 রয়েছে সুপ্রভাত অনুষ্ঠান, 7:15 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি, 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান সকাল 7:45, 8:00 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন শিলং কেন্দ্র থেকে সকাল 8:30, 8:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন শুনবেন সকাল 9:00, 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 11:00 রয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা, 12:05 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেলা 12:30, দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান পরিবেশিত হবে দুপুর 1:05, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ১:৪০, দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, ২:১৫ লোকগীতির অনুষ্ঠান, ২:৩০ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বিকেল 3:00 পর্যায়ক্রমে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। ২:০০ রয়েছে ঘর গৃহস্থির আসর, কিষাণবাণী ৬:৩০।

সন্ধে সাতটায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:10 রয়েছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। ভয়েসমেল প্রোগ্রাম গীত পাহাড় শুনবেন আগামীকাল রাত 8:30। রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 9:15। 9:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 বিভিন্ন বাদ্যযন্ত্রে শুনবেন লঘু সঙ্গীতের সুর। বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে শুনবেন রাত 10:20। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতাবন্ধুরা শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:34 হয়ে 45 সেকেন্ড। জয় হিন্দ।